0: মুহূর্তে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: শুনছেন radiobanglanet.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

পৃথিবীর সব থেকে বেশি কফি প্রস্তুতকারক দেশ এবং জনপ্রিয়তম কফি প্রস্তুতকারক দেশ হলো ব্রাজিল। কিন্তু জানেন কি যে এই কফি কিন্তু উৎপাদন শুরু ব্রাজিলে হয়নি। তো রেডিও বাংলা নাই ডট কমে শুনছে নিচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে কফি এবং কফি প্রেমীদের নিয়ে। তো যে কথা বলছিলাম যে পৃথিবীর জনপ্রিয়তম কফি উৎপন্ন হয় ব্রাজিলে এবং সব থেকে বেশি কফিও উৎপন্ন হয় ব্রাজিলে, কিন্তু আপনি শুনে অবাক হয়ে যাবেন যে কফি কিন্তু প্রথম চাষাবাদ শুরু হয়নি ব্রাজিলে, এটি শুরু হয়েছিল ইথিওপিয়াতে। ইথিওপিয়াতেই প্রথম মানুষ কফি বিনস খুঁজে পান, কিন্তু এই যে কফি বিনসটা খুঁজে পেয়েছিলেন তার পেছনেও কিন্তু একটা অদ্ভুত ঘটনা আছে, সে কথা আপনার জন্য ওয়েট করবে একটা ব্রেকের উপরান্তে। এর সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

টিনটিন থেকে ভাবতে ভাবতে হারানো সুর, চার চাকা থেকে দু চাকায় দূর বহু দূর, হাহা থেকে হারিয়ে যাওয়া গল্প, তোমার সময় মিলুক আমার সময়ের সঙ্গে। এভাবেই সোম থেকে শুক্র জুড়ে থাকুন সৌভিকের সঙ্গে গান মুসাফিরে, শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ।

তোমার ভালো লাগার ড্রয়িং রুমে, তোমার ভালো থাকার মুহূর্ত নিয়ে আমি শৌভিক থাকব সোম থেকে শুক্র শুধুমাত্র radiobanglanet.com এ গান মুসাফির নিয়ে, তোমার ভালোবাসার ঠিকানা।

কফির বিশেষত ব্ল্যাক কফির একটি অদ্ভুত গুণ হলো, আপনি যদি নির্দিষ্ট পরিমাণে খেতে পারেন তাহলে কিন্তু আপনার রাত্রিবেলা ঘুমই আসবে না। আর এই ব্যাপারটাই লক্ষ্য করেছিলেন এক ভদ্রলোক। তিনি ছাগলের ব্যবসা করতেন বা ছাগল চড়াতেন। তো তিনি দেখলেন যে সেই তার পোষা ছাগলগুলো এক ধরনের বেরি জাতীয় ফল খায় এবং ফল খেয়ে পুরো রাতটা তারা না ঘুমিয়ে কাবার করে দেয়। এই ভদ্রলোক ছিলেন ইথিওপিয়ান এবং তিনি পরবর্তীকালে কয়েকজনকে সেই বেরি জাতীয় ফলগুলির কথা বলেন। তারপরে কয়েকজন সন্ন্যাসী সেই ফল থেকে পানীয় তৈরি করেন এবং তারা খেয়ে সারা রাত প্রার্থনা করতে তাদের কোনো রকম অসুবিধাই হয়নি। এই শুরু হয়েছিল কফির জয়যাত্রা। আর ইথিওপিয়া ছিল সেই দেশ যেখানে প্রথম কফি পান করা শুরু করেন মানুষজনেরা। তো রেডিও বাংলা নাইট ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে কফি এবং কফি প্রেমীদের নিয়ে। এরকমই অনেক ঘটনা, গল্প, কাহিনী আছে কফি এবং কফি প্রেমীদের নিয়ে। তো সেরকমই কিছু কথা আপনার জন্য বলছি আমি গৌরব, আজকে গতকালও বলেছি আর এখনও বলতে থাকবো। কিন্তু এখন একটা ছোট্ট ব্রেকের সময়, যার উপরান্তে এরকমই আরও কিছু কথা আপনাকে জানাবো। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, only on radiobanglanet.com।

এখন তো পৃথিবীতে সব জায়গায় ক্যাফে খুলে গেছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন বিখ্যাত বিখ্যাত ক্যাফে আছে। কিন্তু আপনাকে যদি জিজ্ঞেস করি যে প্রথম ক্যাফেগুলো কোথায় হয়েছিল বলুন তো, আপনি অবলীলাক্রমে বলে দেবেন যে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে। ব্যাপারটা কিন্তু তা নয়। তো রেডিও বাংলানেট.কমে শুনছেন ইচ্ছে দানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে কফি এবং কফি প্রেমীদের নিয়ে। তো কফি পান করার জন্য দোকান যার নাম ক্যাফে, তো সেই ক্যাফেগুলো কিন্তু প্রথমে তৈরি হয়েছিল মিডল ইস্টে, মধ্যপ্রাচ্যে, এবং সেখানে তাকে বলা হতো কাহাভেহে খানে। এবং পরবর্তীকালে সেই কাহভেখানেই সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে, স্পেশালি ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে। তো রেডিও বাংলানেট.কমে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে কফি এবং কফি প্রেমীদের নিয়েই আমাদের আড্ডাটা জারি আছে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট.কম।

পৃথিবীর জনপ্রিয়তম পানীয় কোনটি, চা না কফি? সেই নিয়ে কিন্তু একটা দ্বন্দ্ব সবসময় বর্তমান। অনেকেই বলেন চা অত্যন্ত প্রিয়, আবার অনেকে বলেন কফি সব থেকে ভালো পানীয়। তো সারা পৃথিবী জুড়ে একটা সার্ভে হয়েছে কয়েকদিন আগে, সেখানে দেখা গেছে যে প্রত্যেক দিন পৃথিবীতে প্রায় 200 কোটি কাপ মানুষজন কফি পান করেন, এবং সারা পৃথিবীতে প্রত্যেক দিন ওই প্রায় সমসংখ্যক কাপ চাই লোকে পান করেন। কিন্তু এক্ষেত্রে একটা টুইস্ট আছে, সেটা হলো যে একটি কাপ কফি বানাতে দরকার লাগে 10 গ্রাম কফি, অন্যদিকে এক কাপ চা তৈরি করতে 2 গ্রাম চা পাতাই যথেষ্ট। কাজেই এক্ষেত্রে যদি ওয়েটের হিসাব করা হয় তাহলে কিন্তু কফি এগিয়ে যাবে চায়ের থেকে। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে ইচ্ছে রানার আড্ডার আসরে গতকালের থেকে আমাদের আড্ডাটা ক্যারি ফরওয়ার্ড হয়েছে। গতকালও আপনার সঙ্গে শেয়ার করেছিলাম কিছু কথা কফি এবং কফি প্রেমীদের নিয়ে, আর আজকেও ঠিক সেটাই করলাম। কেমন লাগলো আপনার আমাদের এই 2 দিনের আড্ডা জানান আমাদের, আমাদের মেল করুন idea@radiobanglanet.com অ্যাড্রেসে, আইডি অর্থাৎ ইচ্ছে রানার idea@radiobanglanet.com অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি, কিন্তু রেডিও বাংলানেট ডট কম চলতে থাকবে আপনারই জন্য, আপনারই পাশে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। টাটা।

0: তোমার দেখা না।
1: রেডিও বাংলানিউজ.com এ আমি রুবিনা আছি আপনাদের সঙ্গে এবং শুরু হয়েছে গান্ধুরিয়ার আড্ডা। প্রত্যেক দিনের মতোই কিন্তু আজকেও এক ঘন্টার গান্ধুরিয়ার আড্ডায় আমি থাকছি এবং তার সাথে সাথে অবশ্যই আমাদের আড্ডাও থাকছে। এবং আড্ডায় কখনো কখনো আমাদের ছোটবেলার কিছু স্মৃতিও উঠে আসছে। আর তারপরেই আরেকটা কথা বলতেই হয়, সেটা হচ্ছে আমাদের এই ভালো লাগার মধ্যে যেটা থাকে সেটা অবশ্যই গান। তাই গান্ধুরিয়ার আড্ডা জুড়ে থাকছে গান।
2: এই

0: পরে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
1: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Etos services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতা কে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সব। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট ডট কম এর ওয়েব তরঙ্গে।
3: ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কম এ মন যখন নিরুদ্দেশ।

কাঞ্চে যখন মেডিটেশন গুরুজির বাণী কাঞ্চে যখন ফিদা হোসেন অরিজিনাল ঘোড়া কাঞ্চে যখন রিল্যাক্স করে একটু টেগোর পড়া

ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানে .com এ। মন যখন নিরুদ্দেশ।

radiobangladesh.com এ আমি রুবিনা আছি আপনার সঙ্গে, এবং আমরা আজকে কথা বলবো এমন কিছু পেইন্টিং নিয়ে যে পেইন্টিংগুলো সত্যি একটু অন্যরকম। মানে এই সচরাচর আমরা রং তুলিতে পেইন্ট করি, আর সেটা সাদা ক্যানভাস হোক বা সাদা পেপার, কিন্তু কখনো আমরা গ্লাসের ওপর পেইন্টিং করার কথা ভেবেছি? নিশ্চয়ই ভেবেছি, এবং সেই জন্যই কিন্তু গ্লাস পেইন্টিং এসেছে। তো এই গ্লাস পেইন্টিং নিয়ে কিছু কথা রইল আপনার জন্য।

আমি যখন ছোট ছিলাম তখন একটা ছোট্ট ঘটনা আপনার সাথে শেয়ার করি। গ্লাস পেন্টিং কি, কেন, কিভাবে এসেছে আমি সেই বিষয়ে যাচ্ছি না। গ্লাস পেন্টিং আমার কাছে কি সেটাই আপনার সাথে শেয়ার করব। যখন ছোটবেলায় আমি একজনের বাড়ি যেতাম, খুব কাছে আমার ইংলিশ ম্যামের বাড়ি, সেখানে দেখতাম নানান ধরনের কাজের বোতল এবং সেখানে কি সুন্দর করে পেন্টিং করা। আর পেন্টিংটা একদম অদ্ভুত রকমের, রং তুলির ক্যানভাসে যেমন আমরা পেন্টিং করি ঠিক সেরকম না, ঠিক কাঁচের ওপর যেন তুলির কেউ রং খেলিয়ে দিয়েছে, একটা কিছু বলার চেষ্টা করছে, একটা নতুন গল্প, এবং সারা বাড়িটা সুন্দর করে সেজে উঠেছে। ঠিক সেইখান থেকেই আমার ভালোবাসা জন্মেছে গ্লাস পেন্টিংয়েরও।

যতটা সহজ আমরা ভাবি রং তুলিতে, একটা পোট্রে আঁকা বা একটা নিজের মনের ভাব প্রকাশ করা ঠিক ততটার কঠিন তো, ততটা তো সহজ নয়। ঠিক সেই রকমই গ্লাস পেন্টিং করা ততাধিক হচ্ছে কঠিন। তার কারণ আমার মনে হয় তুলির যে একটা টান, সেই টানটা যখন আমরা কোনো কাঁচ বা গ্লাসের ওপর আনতে চাই, সেটা কিন্তু এই স্ট্রোকটা আনাটাই ভীষণভাবে কঠিন। তো যারা গ্লাস পেন্টিং খুব নিখুঁতভাবে করেন, তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা, আর রেডিও বাংলা নেটের তরফ থেকে তাদের জন্য রইল এক গুচ্ছ কুড়মিশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

আপনিও যদি ঘরটাকে সাজাতে চান নিজের হাতের কিছু দিয়ে, কাঁচের ক্যানভাসের মতো সাইজের কাঁচ পাওয়া যায় এবং সেখানে আপনি গ্লাস পেন্টিং করতে পারেন। বিগিনাররাও কিন্তু খুব ভালোভাবে পারবেন। এখন তো সোশ্যাল মিডিয়ার যুগে কি করে করতে হবে, কি কি করতে হবে না, কি কি কিনতে হবে এবং রঙগুলো যেহেতু গ্লাসের ওপর রং করা হচ্ছে তো একটু অন্য ধরনের রং পাওয়া যায়, তো আপনিও চাইলে কিন্তু ফুল পাতা বা নিজের একটা ছোট্ট খাটো মিষ্টি সিনারিও তুলে ধরতে পারবেন। ট্রাই করুন না, যদি আপনার মনেও সেই ইচ্ছাটা থাকে ফুটিয়ে তুলুন না, বয়স যতই হোক না কেন। ভালো লাগার ভালোবাসার যে কাজগুলোর কোনো বয়স হয় না। আমি থাকবো আপনার সঙ্গে এবং আপনার এই কাজগুলো শোনার জন্য আর সবাইকে শোনানোর জন্য অবশ্যই গান্ধরিয়ার আড্ডায় রুবিনা থাকবে। তাই ভালো থাকতেই হবে এবং আড্ডায়ও থাকতে হবে আর সাথে সাথে পাশেও থাকতে হবে। তার জন্য ফলো করতে হবে রেডিও বাংলা .com মন চক্ষণ নিরুত।

শুনছেন 24x7 অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম। আর এই মুহূর্তে আপনি আছেন গান মুসাফের সৌভিকের সঙ্গে। তো আমাদের বাঙালিদের সবথেকে প্রিয় পছন্দের যেটা ব্যাপার সেটা কি জানেন? সেটা হচ্ছে খাওয়া দাওয়া, মানে ভোজন। আর এই ভোজন, বৈদিক সংস্কৃতে ভোজন শব্দের এক দুটো অর্থ আছে। সে সময় ভোজন অর্থে সুখানুভূতি এবং খাদ্য দুটোই বোঝানো হতো। তো ভোজনে জৈবিক প্রয়োজন ছাড়াও যে একটা তৃপ্তি বা আনন্দের অনুভূতি আছে সেটা তো আর অস্বীকার করার উপায় নেই, বরং বেশিরভাগ ক্ষেত্রে সেটাই মুখ্য হয়ে দাঁড়ায়। আর সেই জন্যই বোধ করি সর্বস্তরের মানুষ কম বেশি সুখার্থের অনুরাগী। তো অনেকে আছেন যারা হয়তো ভোজন বিলাসী নন কিন্তু ভোজন রসিক, পরিমাণে খান অল্প কিন্তু যেটুকু খান সেটা হতে হয় সাধু ও পরিতৃপ্তিদায়ক। তো আমাদের আজকের আড্ডা এই ভোজন ব্যাপারটাকে নিয়ে। আসলে বাঙালি বছর ভোর ভোজনের মধ্যে থাকেন, তাই তার কাছে এই ব্যাপারটা প্রিয় না হয় আর কোন ব্যাপারটা প্রিয় হয় বলুন তো? তাই আমাদের আড্ডা আজকে ভোজন নিয়ে থাকবে এই এক ঘন্টার। ফিরে আসছি কয়েকটা গানের পর, জুড়ে থাকুন, শুনবো এই ভোজন নিয়ে কিছু পুরনো ইতিহাসের কথা। এখন গান

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

0: बजलो कारो बेना।
1: তো ফিরে এলাম কয়েকটি গানের পর আজকের এই স্পেশাল আড্ডা গান মুসাফিরে ভোজনের কথা নিয়ে। তো রামায়ণের সীতা রামের সঙ্গে 14 বছর দণ্ডকারণ্যে বনবাসে কাটালেও একদিনের জন্য সীতাকে রান্না করতে হয়নি। সবসময় লক্ষণকে এই খাবারের যোগাড়যন্ত্র করতে দেখা যায়। এই জন্যই বোধহয় বুদ্ধদেব বসু তার ভোজনশিল্পী বাঙালি গ্রন্থে আক্ষেপ করে লিখেছিলেন, বনবাসী রাম লক্ষণকে আমরা মাঝে মাঝেই দেখি মৃগয়া হতরাশি রাশি পশু নিয়ে বাড়ি ফিরতে, গোসা বুনো শুয়োর নানা জাতের হরিণ পুঁথিতে। এও কিন্তু পড়া যায় যে তিনজনেরই প্রিয় খাদ্য ছিল স্বল্পপক মাংস, যাকে আমরা আজকাল বলি শিককাবাব। কিন্তু আমাদের দুর্ভাগ্যবশত তার কোনো তথ্য কিন্তু জোগাড় হয়নি। তো মৃত পশুর ছাল চামড়াকে ছাড়াতো, কে কাটতো টুকরো টুকরো করে, কে ধরাতো উনুন, শিখে মিদে আগুনে ঝলসাবার ভার থাকতো কার ওপর, কোন ধরনের পানীয়র সঙ্গে সেই অগ্নিপত্র পবিত্র মাংস কণ্ঠনালী নিয়ে নামিয়ে দেওয়া হতো, সঙ্গে থাকতো কোন কোন ফল বা সবজি, এই সবই কিন্তু স্রেপ আমাদের কল্পনার ওপর ছেড়ে দেওয়া হয়েছে। শুনলে কিরকম অবাক অবাক লাগছে না? হ্যাঁ, এটাই সত্য। সঙ্গে থাকুন, আবারও ফিরবো আজকের এই স্পেশাল আড্ডা ভোজনকে সঙ্গে করে। এখন গান

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন ডাব্লিউ ডাব্লিউ ডাব্লিউ

ফিরে এলাম আবারও ভোজনের কথা নিয়ে। আমি সৌভিক, শুনছেন গান মুসাফির, একটা স্পেশাল আড্ডা। তো আমাদের কথা চলছে মিষ্টি খাওয়া বাঙালির খাদ্যাভ্যাসের অন্যতম বৈশিষ্ট্য, যদি এটাই ভেবে নিই। তবে সেকালে মিষ্টি বলতে প্রচলিত ছিল কিন্তু হাতে তৈরি নাড়ু, রকম রকম পিঠেপুরি আর পায়েস। তো চাল দিয়ে তৈরি হতো মুড়ি, চিঁড়ে খই, নাড়ু ইত্যাদি। আর মিষ্টি সাধারণত হতো দুধের তৈরি। তো অন্যদিকে যেমন ছানা তৈরি হতো দুধ বিকৃত করে, আর তাই ধর্মীয় বিধানে ছানা ছিল অখাদ্য। তো সুকুমার সেন তার কলকাতার কাহিনী গ্রন্থে লিখেছিলেন, খেড় মাখন ঘি দই এগুলো কাঁচা দুধের স্বাভাবিক পরিমাণ, কৃত্রিম অথবা স্বাভাবিক, কিন্তু কোনোটি দুধের বিকৃতি নয়। তাই ছানা কিন্তু কাটানো দুধের কৃত্রিম বিকৃতি। তো পূর্বে যখন চিঠি বিলি রীতি ছিল, তখন কোনো চিঠি খবরের সঙ্গে পাঠানো তো মিষ্টি, আর সেই মিষ্টি এবং খবর পাঠানোর রসায়নের ফলে সৃষ্টি হয়েছিল সন্দেশ। তো পূর্বে সৃষ্টি হতে বেসন, নারকেল ও মুগের ডালের সঙ্গে চিনি মিশিয়ে। তো চৈতন্য চরিতামৃত গ্রন্থে আছে, অমৃত গুটিকা আমের খণ্ড, পাতপিঠা, দুঘলকলকি, মনোহরা, ক্ষীরখণ্ড, ক্ষীরপুলি, চন্দ্রপুলি, ছানা বড়া পায়েস, নল বড়া। তো খেজুরের রস ও আঁকের রস দিয়ে তৈরি হতো গুড় ও পাটালি গুড়। আবার পানীয় হিসেবেও খেজুরের মানে আখের রস বিখ্যাত ছিল। যেমন সেকালের বনেদি পরিবারের বিয়ের ভোজ ছবি তুলে ধরেছেন লেখিকা শরৎ কুমারী চৌধুরানী। তিনি কি বলছেন, রান্না হইয়াছে পোলাও, কালিয়া চপ, চিংড়ির মালাইকারি, মাছ দিয়া ছোলার ডাল, রুইয়ের মুড়া দিয়ে মুগের ডাল, আলুর দম ও ছক্কা, মাছের চপ, চিংড়ি কাটলেট, ইলিশ ভাজা, বেগুন ভাজা, শাক ভাজা, পটল ভাজা, দই, মাছ আর চাটনি, আর তারপর লুচি, কচুরি, পাঁপড় ভাজা। মিষ্টান্নের একখানি সরায় আম, কামরাঙা, আলশাঁস ও বরফি সন্দেশ, ইয়ার উপর ক্ষীর, রাবড়ি ও ছানার পায়েস। তো বুঝতেই পারছেন, বিরতির আগেই বলেছিলাম যে জীবে চলে আসার একটা সম্ভাবনা কিন্তু থাকে, আর এগুলো শুনলে সত্যিই জীবে চলে আসে। সঙ্গে থাকুন, কোথাও যাবেন না, ফিরে আসছি কয়েকটি গানের পর চটপট।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নাও সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে? সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও banglanet.com-এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Eto services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. The Redspert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.

ফিরে এলাম ভোজনের আড্ডা নিয়ে। আমি সৌভিক, শুনছেন গান মুসাফির, আর একটা স্পেশাল আড্ডা ভোজন। তো পশ্চিমবাংলার চন্দ্রকেতুগড় বলে একটি জায়গা, এই চন্দ্রকেতুগড়ে একটি পোড়ামাটির ফলকে মাছের ছবি পাওয়া যায়। কী ধারণা করা হয়, না ফলকটি চতুর্থ শতকের? আবার বাংলাদেশের পাহাড়পুর ও ময়নামতিতে পাওয়া বিভিন্ন ফলকেই মাছকুটার ঝুড়িতে করে মাছ নিয়ে যাওয়ার ছবি ফুটে ওঠে। তো মাছ যে বাঙালি অতি প্রাচীন এক খাদ্যাভ্যাস তা কিন্তু এই সব ফলকেই প্রমাণ করে। তবে বঙ্গে মুসলমানেরাই কিন্তু মাছ বেশি খেত, ব্রাহ্মণ আর বৌদ্ধ ধর্মানুসারী মানুষেরা মাছ খাওয়ার সুযোগ তেমন ছিল না, এবং ধর্মীয় বিধিনিষেধের একটা কারণে। তো বাঙালি শাস্ত্রকারদের মধ্যে ভবদেব ভট্ট প্রমাণ করেছিলেন মাছের গুণাগুণ এবং মাছ খাওয়ার সুফল। ভারতচন্দ্রের অন্ননামঙ্গল কাব্যেও আছে খাড়কি চিংড়ি কচ্ছপের ডিম ভেটকিসহ অসংখ্য মাছের কথা। তো প্রাচীনকালে সেই সময় থেকেই শুঁটকি মাছ বাঙালির কাছে জনপ্রিয়তা লাভ করে, এবং ষোড়শ শতকে বিজয়গুপ্তের মনসামঙ্গল কাব্যে মাছ রান্নার বিভিন্ন বিবরণ পাওয়া যায়। ঈশ্বরগুপ্ত একটা কথা বলেছিলেন, শোনাব বিরতির পর সঙ্গীত।

তো ফিরে এলাম আজকে এই ভোজনের আড্ডার একদম শেষ পর্ব নিয়ে। কেমন লাগছে? এই আড্ডা শেষের পর অবশ্যই কিন্তু জানাবেন 4475039657 12। তো বিরতির আগে বলেছিলাম যে মাছের কথা, এবং ঈশ্বর তো বলেও ছিলেন একটা ব্যাপার যে ভাত মাছ খেয়ে মাছে বাঙালি সকল, ধানে ভরা ভূমি তাই মাছ ভরা জল। তো মাংস খাওয়ার বর্ণনাও পাওয়া যায় চর্যাপথে ভুসুকু পাড় গানে। গরু খাসি এবং হরিণের মাংস খাওয়ার চল ছিল মধ্যযুগ থেকেই। তো হরিণের মাংস খুব সুস্বাদু, তাই চর্যাপথে লেখা ছিল আপনা মাংসে হরিণা বৈরি। মানে অর্থাৎ হরিণের মাংসের এতটাই সুখ্যাতি ছিল যে সবাই বনে এসে হরিণ খুঁজে মারে। আর সেই সময় বাঙালির বিয়ের ভোজে হরিণের মাংসের পদ অনিবার্য কারভাবে পরিবেশন করা হতো, সঙ্গে খাসি পাখির মাংসও থাকতেন। তো বিজয়গুপ্তের মৌসামঙ্গলে দেখা যায় মাংসেতে দিবার জন্যে ভাজে নারিকেল, ছাল খসাইয়া রাঁধে বুইরা খাসির তেল। তো বর্ধিষ্ণু বাঙালির বিয়ের ভোজন তালিকায় অতিথিদের জন্য হরিণের মাংসের একটি পদ ছিল প্রায় বাধ্যতামূলক, আর এরও অনেক কাল আগে সেই পুরাণের কালে অর্থাৎ রামায়ণ মহাভারতের সময়ও প্রচুর মাছ মাংস খাওয়ার একটা চল ছিল। তো রামায়ণে অশ্বমেঘ যজ্ঞ উপলক্ষে রাজা দশরথ যে বিশাল ভোজের আয়োজন হয়েছিল, সেখানে কিন্তু ব্রাহ্মণ ক্ষত্রিয় শূদ্র নির্বিশেষে সকলকে নাকি ফলমূল অশ্ব মাংস পানীয় অন্নকূট পরিবেশন করা হয়েছিল। তো ভোজন নিয়ে আড্ডা শেষ হবার নয়, আমাদের এখানেই থামতে হবে। কেমন লাগলো অবশ্যই জানিয়ে দেবেন এবং gmr@radiobanglanet.com পাঠাতে পারেন। আজ এ পর্যন্তই, দেখা হবে আগামীকাল ঠিক এই সময়। ভালো থাকুন আর এভাবেই শুনতে থাকুন radiobanglanet.com। মন যখন নির্দেশ।

মনটা আজ সত্যি হারিয়ে গেছে 90 দশকের ভালোবাসার কাছে। আগেকার দিনের ভালোবাসার এক অদ্ভুত অনুভূতি ছিল, মানে ভালোবাসাটা একটু অন্যরকম ছিল। ভালোবাসা এখনও আছে, সেটা নিয়ে অস্বীকার করার কোনো জায়গা নেই, কিন্তু তখন না ভীষণ অদ্ভুত ছিল।

কিন্তু একটা আলাদা ফ্লেভার আছে প্রেম করার, মানে আপনারও সেরকম কোনো এক্সপিরিয়েন্স আছে তাহলে অবশ্যই আমাকে জানান না আমার হোয়াটসঅ্যাপ নম্বরে +447503965712। আর এরকম গল্প থাকলে অবশ্যই আমাকে জানান। আর শুনতে থাকুন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র radiobanglani.com। মন যখন নিরুদ্দেশ।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজের সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করি নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem with Eto services? That level of clarity and control isn't a dream, it's what to deliver. The expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
4: শুনছেন রেডিও বাংলানেট.com, বাংলার গান বাঙালির প্রাণ।

0: রূপমা।
1: ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে। মন যখন নিরুদ্দেশ, আমাদের ওয়েবসাইট www.radiobanglanet.com আর ফেসবুক পেজ ফলো করতে কিন্তু ভুলবেন না, আমাদের ফেসবুক পেজ রেডিও বাংলা নেট। কথা হচ্ছিল নাইনটিজ এর ভালোবাসা নিয়ে। আগেকার দিনে সব থেকে কষ্টদায়ক হতো বাড়িতে কনভিন্স করতে, মানে প্রেমটার যে পরিণতি পাবে, বিয়ের যে পর্যায়ে যাবে, সেটা দুই বাড়িতে রাজি করার একটা অদ্ভুত লড়াই চলতো। এখন যেমন লাভ ম্যারেজটা অনেক ইজি হয়ে গেছে, এখন উল্টে বাড়ি থেকে বলে এবার একটা প্রেম কর, মানে আমাকে তো এটা প্রায়শই বলে। তো আগেকার দিনে না একটু অন্যরকম ছিল, মানে আপনিও হয়তো রিলেট করতে পারছেন যে বাড়িতে কনভিন্স করার যে বিষয়টা সেটা খুব চাপের ছিল আর কি। কিন্তু ওই ভালোবাসলে লড়াই করার ক্ষমতাটা নিজে থেকে চলে আসে বস, তাই না? তারপর যখন বাড়িতে রাজি হয়ে যেত সেই যুগল, তখন মনে মনে গুনগুন করে একটা গান গেয়ে উঠত। শুধু তখন অ্যানির সঙ্গে রং বেরং, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কম। মন যখন নিরুদ্দেশ, সেই গানটা আপনাকে শোনাচ্ছি, আর ব্রেকের ওপারে দুটো গানের পরে ফিরে আসছি। শুনতে থাকুন রেডিও বাংলা নেট ডট কম।

0: এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ। কি তৈরি? তো ব্যাগটা গুছিয়ে নিন এবার।

ফিরে এলাম দুটো গানের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে। মন যখন নিরুদ্দেশ, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারই। আহা, এই কথাটার মধ্যে দারুণ একটা জোর আছে কিন্তু। আজ অব্দি কথাটা আমাকে কেউ কোনোদিনও বলে সত্যি। যাই হোক, আগেকার দিনের এই যে একটা প্রেম ছিল, সেই প্রেমটা কিন্তু ভীষণ খাঁটি ছিল। মানে এই যে চিরদিনই তুমি যে আমার যে গানটা এবং দুটো মানুষের মধ্যে সেই প্রমিসিংটাও খুব স্ট্রং ছিল, ভেজালের পরিমাণ একটু কমই ছিল। সেই সময় মানুষ যারা আছেন তাদের মুখেই এইসব গল্পগুলো শোনা এবং শুনতে দারুণ লাগে। মানে তাদের প্রেমের যা যা ক্লাইম্যাক্স ছিল সত্যিই সিনেমাকে হার মানায়। আপনারা নিশ্চয়ই এরকম কোনো গল্প আছে? নিশ্চয়ই আছে, থাকলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করে জানান। হোয়াটসঅ্যাপ নাম্বারটা +447503965712। শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

বাঙালির আড্ডা মানেই কি শুধু এই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলানেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।

ফিরে এলাম তিনটে গানের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। কথা হচ্ছিল 90s ভালোবাসা নিয়ে। এই যে গানের লাইনটা একটু আগে টিউন হচ্ছিল, আমার স্বপ্ন তুমি ওগো চিরদিনের সাথী, এই লাইনটার মধ্যে একটা অদ্ভুত দারুণ ভালোবাসার জোর আছে, একটা কমিটমেন্ট আছে। কমিটমেন্ট এখনও আছে, আমি সেটা অস্বীকার করছি না, কিন্তু কিছু কিছু সময়ের ভালোবাসা বা সম্পর্ক একটা দারুণ নিদর্শন আমাদের কাছে। সত্যি সেই সময় ভালোবাসার গভীরতা এতটা বেশি ছিল, টানটাই অন্যরকম ছিল, দেখা হতো না, কথা খুব কম হতো, টেলিফোনে ল্যান্ডলাইন কিংবা চিঠির মাধ্যমে হতো, কিন্তু ভালোবাসার কমিটমেন্টগুলো কিন্তু অন্যরকম ছিল। কারণ যেটা বলছিলাম, বাড়ি থেকে হয়তো ভালোবাসা মানে সম্পর্ক অ্যালাও করতো না সেভাবে, বা মেনে নেওয়ার পর প্রচণ্ড একটা যুদ্ধ চলতো, মানে মেনে নেওয়ার পরও একটা যুদ্ধ চলতো, এরকমও অনেক ঘটনা শুনেছি। তবে কিছু ভালোবাসার কমিটমেন্ট যুগে যুগে ভালোবেসে যেন রয়েই যায়, মানে সেই উদাহরণগুলো আজও আমাদের মধ্যে বেঁচে আছে, তাই জন্যই আমরা এত স্ট্রংলি ভালোবাসা নিয়ে কথা বলতে পারছি। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে। ফিরছি আরও দুটো গানের পরে।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। 90s ভালোবাসার কথা বললে বাবা মায়ের ভালোবাসার গপ্পটা ভীষণ মনে পড়ে যায়। আজকে তাহলে শেয়ার করি গপ্পটা। যদিও আমার বাবা মায়ের অ্যারেঞ্জ ম্যারেজ, আমার পিসি ঠাম্মা আমার বাবা মায়ের সম্বন্ধটা ফিক্স করেছিলেন সেই সময়, আমার বাবা যখন আমার মাকে দেখতে যায়, একটা ব্লেজার পরে সুন্দর করে সেজে গুজে মাকে দেখতে গেছিল। মা ছিল খুব লাজুক আর বাবা দারুণ রোম্যান্টিক, এই কথাগুলো মায়ের মুখ থেকেই শোনা। বাবা ব্লেজারের পকেটে গোলাপ ফুল নিয়ে গেছিল, একবার দেখাতেই দুজনকে দারুণ পছন্দ হয়ে যায়। তখন ভালোবাসা নিয়ে বাক স্বাধীনতা খুবই কম ছিল, প্রকাশটাও ভীষণ কম। তারপর ঘটনা চক্রে এক বছর ওদের কোনো কথা নেই, মানে ফ্যামিলির তরফ থেকেও কোনো কথা নেই আর নিজেদের মধ্যে তো নেই। তারপর হঠাৎ একদিন বাবার কিছু একটা মনে হয়েছিল, আবার বাড়ির সবার সঙ্গে কথা বলে বিয়েটা ফিক্সড করে। হ্যাঁ, এটাই ছিল পরিণতি। আসলে ঈশ্বর যে কাকে কোথায় বেঁধে রেখেছেন সেই কথা বলা খুব মুশকিল। ভালোবাসাটা জোট বেঁধে আজ 30 বছর রয়ে গিয়েছে। চিন্তা নেই, আমিও তো রয়েছি আপনার সঙ্গে, বন্ধুত্বে বাধা পড়ে গেছি। দেখেছেন, আড্ডা দিতে দিতে সময় এখন বলছে প্রায় শেষ, একদমই শেষ। আজকে গপ্পটা এখানেই থামাতে হলো। তাহলে আজ আসি, শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে।

অন্যতম পরিচিত মুখ দর্শনা বণিক, আর এখন তার সঙ্গে বলিউডের সিরিজেও তাকে নিয়মিত কাজ করতে দেখা যাচ্ছে। গত বছরের শেষেই অভিনেতা সৌরভ দাসের সঙ্গে সাত পাঁকে বাঁধা পড়েছেন তিনি, আর এখন তার নাচ দেখে সকলেই মুগ্ধ। সেই নাচের কথা জানবো আমাদের আজকের পপকর্নে। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা হাজির হয়ে গেছি আমাদের আজকে পপকর্ন নিয়ে। আমরা এই যে দর্শনার নাচের কথা বলছি, তিনি একজন ট্রেন্ড ডান্সার, আর তার সঙ্গে তার এই যে হীরা মান্ডির গানের সঙ্গে নাচ, সেটা দেখে কিন্তু নেট জগতে রীতিমতো সাড়া পড়ে গেছে। কারণ সোশ্যাল মিডিয়ার দৌলতে সেই নাচ ইতিমধ্যেই দেখে ফেলেছেন ভ্যাসালি প্রোডাকশন থেকে নেটফ্লিক্স সকলেই, আর সকলেই তার নাচের ভীষণ প্রশংসা করেছেন। সেই নাচের কথা জানবো, তবে এখন শিল্প গান, ফিরে আসছি গানের ওপারে। আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কম এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।

সঞ্জয় লীলা বনশালি নির্মিত হীরা মান্ডির গান নজরিয়া কি মারি ইতিমধ্যেই হিট। আর এবার সেই গানের সঙ্গে লাল ভেলভেট লেহেঙ্গায় সেজে নাচলেন দর্শনা বণিক। আর তার নাচ দেখে মুগ্ধ সকলেই, তার ভক্তরা তার চোখের ইশারাতে একেবারে ঘায়েল। আর সেই নাচ নিয়ে আমরা আজ কথা বলছি পপকর্নে, শুনছেন রেডিও বাংলানেট ডট কম। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমরা আজকে এই দর্শনার যে নাচের কথা বলছি, সেই গান মধুবন্তী বাগচের সুরেলা কণ্ঠে সেই গান, আর সেই গানের সঙ্গে তার নাচ। আমরা জানি যে তিনি একজন ট্রেন্ড ডান্সার, আর তার নাচ দেখে সকলেই মুগ্ধ। সোশ্যাল মিডিয়া দৌলতে সেই নাচ ইতিমধ্যেই দেখে ফেলেছেন বনশালি প্রোডাকশন থেকে নেটফ্লিক্স সকলেই। আর সেই নাচ তারা তাদের হ্যান্ডেলে, তাদের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ারও করেছেন। এখানেই শেষ নয়, বনশালির যে হীরা মান্ডির ওয়াহিদা অর্থাৎ সঞ্জিতা শেখ, সেও কিন্তু দর্শনার প্রশংসায় একেবারে পঞ্চমুখ। তাহলে কি এবার সঞ্জয় লীলা বনশালির নজরে এই টলিউডের সুন্দরী দেখা যাক? জানবো সবকিছুই, তবে একটা ছোট্ট বিরতির ওপারে। নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, তারপর আবার ফিরছি পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

সম্প্রতি সঞ্জয় লীলা বানসালী নির্মিত হীরা মান্ডির হিট গান নজরিয়া কি মারিতে নাচ করে ভিডিও পোস্ট করেছেন টলিউডের অন্যতম পরিচিত মুখ দর্শনা বণিক। আর সেই নাচ দেখে সকলেই মুগ্ধ, এমনকি বানসালী প্রোডাকশন থেকে নেটফ্লিক্স সকলেই তাদের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে সেই ভিডিও শেয়ারও করেছেন। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা সেই নাচ নিয়ে কথা বলছি। আমরা জানি যে দর্শনা একজন ট্রেন্ড ডান্সার, তিনি এমনি সারাদিন নাচেন, অনেকেই বলেন যদিও যে কি দরকার, কিন্তু তার ভালো লাগে তাই তিনি নাচেন। তার একটা ফটোশ্যুট ছিল আর সেটা এত সুন্দর ছিল যে তার মনে হলো এই গানের সঙ্গে যদি একটা নাচ করা যায়। এটা তিনি তার পোস্ট করেছেন, করার পর তিনি এতটাই প্রশংসা পেয়েছেন যে তিনি ভীষণ ভীষণভাবে উচ্ছ্বসিত। এমনকি সঞ্জিতা শেখ, তিনিও কিন্তু তার নাচের জন্য এই নাচটা দেখে ভীষণ ভীষণভাবে প্রশংসা করেছেন এবং তার ইনস্টাগ্রামে সেটা শেয়ারও করেছেন। গত বছরের শেষের দিকে সাত পাকে বাধা পড়েছেন তিনি সৌরভ দাসের সঙ্গে, অভিনেতা সৌরভ দাসের সঙ্গে। তার নাচে সৌরভ তো মুগ্ধই, এমনকি তার শাশুড়ি মাও কিন্তু তার নাচ দেখে ভীষণ ভীষণভাবে খুশি, কারণ তিনি সব সময় চান যে তারা দুজনেই, অর্থাৎ সৌরভ এবং দর্শনা দুজনেই যাতে প্রচুর প্রচুর কাজ করেন। আমরাও চাই তারা অনেক অনেক কাজ করুন, তাদের জন্য অবশ্যই অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা রইল। এখন চলুন শুনে নিই গান, তারপর আবার ফিরে আসছি আমাদের আজকের পপকর্ন নিয়ে। আমি আপনার বন্ধু অনামিকা, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। মন যখন

রেডিও বাংলা নেট ডট কম এ শুনছেন পপকর্ন, আর আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি টলিউডের অন্যতম পরিচিত মুখ দর্শনা বণিককে নিয়ে। সম্প্রতি তার নাচ সঞ্জয় লীলা বনশালী নির্মিত হীরা মান্ডির হিট গান নজরিয়া কি মারি, সেই গানের সঙ্গে তার নাচের ভিডিও সকলকেই মুগ্ধ করেছে। এমনকি নেটফ্লিক্স থেকে বনশালী প্রোডাকশন সকলেই তার সেই নাচের ভিডিও ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ারও করেছেন। আর আমরা সেই নাচ নিয়েই আজ কথা বলছি পপকর্নে, যেখানে আমরা জানি যে দর্শনা রীতিমতো প্রশিক্ষিত একজন নৃত্যশিল্পী। ছোট থেকেই তিনি কত্থক শিখেছেন, এখনও নিয়মিত তিনি নাচের তালিম নিচ্ছেন। আর এখানে একটা মজার ব্যাপার, অভিনেত্রী বর্তমানে যার কাছে মুম্বাইতে নাচ শিখছেন তিনি কোরিওগ্রাফার নিধি প্রভু, তিনি বনশালীর ছবিতে এই গানটির কোরিওগ্রাফ করেছেন। সব মিলিয়েই বোঝা যাচ্ছে যে কোথায় একটা যোগাযোগ রয়েছে এই গানের সঙ্গে। এই নাচের ভিডিওটা তিনি অনেকবার দেখেছেন, তার সেটা দেখেই তিনি সেই নাচটি করার চেষ্টা করেছেন, আর যেটা দেখে সকলেই মুগ্ধ। অবশ্যই অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শনার জন্য। এখন চলুন শুনে নিই পরপর দুটো গান, তারপর আবার ফিরছি পপকর্নের আড্ডায়। কোথাও যাবেন না, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। মন যখন নিরুদ্দেশ।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।

পরপর দুটো গান ছিল আপনার জন্য। ফিরে এলাম গানের ওপারে আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকে এর একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি টলিউডের অন্যতম পরিচিত মুখ দর্শনা বণিককে নিয়ে, তার নাচ। তার নাচের কথা তো আমরা সকলেই জানি। সম্প্রতি সঞ্জয় লীলা বনশালি নির্মিত হীরা মান্ডির হিট গান নজরিয়া কি মারি, আর সেই গানের সঙ্গেই তার নাচের ভিডিও রীতিমতো সকলকে মুগ্ধ করেছে। তার নাচের প্রশংসায় পঞ্চমুখ সকলেই, আর সেই নাচ নিয়েই আজ আমরা কথা বললাম আমাদের পপকর্নের আড্ডায়। আর এইভাবে কথা বলতে বলতেই আমরা অনুষ্ঠানের একেবারে শেষে চলে এসেছি। ঘড়ি বলছে অনামিকাকে বিদায় নিতে হবে, তবে কথা দিচ্ছি আজকের মতো চলে গেলেও আগামীকাল ঠিকই একই সময় আবার চলে আসবো পপকর্ন নিয়ে আপনার সঙ্গে জমিয়ে আড্ডা দিতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

তেরোর গেরোর কিছু কথা আগে। হ্যাঁ, এই 13 তারিখ কিংবা 13, এই যে সংখ্যাটা, তাকে ঘিরে কিন্তু অজস্র গল্প আছে। তার মধ্যে অন্যতম যে কারণটি, সেটি হলো অনেকেই মনে করেন এই 13 তারিখটি খুব একটা সুবিধার নয়, বা 13 সংখ্যাটি খুব একটা পয়া নয় আর কি, বরঞ্চ একে অপয়াই বলা যেতে পারে। এই জন্য প্রবাদ আছে আনলাকি 13। তো এই আনলাকি 13 কেন আনলাকি, আর এর পেছনে যে কত গল্প, কত ঘটনা এবং কত বিচিত্রকর সমস্ত জিনিসপত্র আছে, সেগুলো শুনলে একদম তাক লেখে যেতে হয় মশাই। তো রেডিও বাংলানাইট ডট কমে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে এরকমই কিছু কথা 13কে নিয়ে আমি গৌরব আপনার সঙ্গে শেয়ার করব। কাজেই বলছিলাম না, 13র গেরো। তো এই 13র গেরোকে নিয়েই আজকে আমাদের আড্ডাটা জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট .com।

বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
2: আপনি কি NRI আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর রাজা পরদেশি NRI দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি NRIs। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ি।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: শুনছেন রেডিও বাংলানেট.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

১৩কে কেন বলা হয় আনলাকি সেটা নিয়ে কিন্তু নানা মুনির নানা মত। তবে সব থেকে যে জনপ্রিয় মতামত সেটি হলো একটি বিবলিক্যাল রেফারেন্স। তো রেডিও বাংলা নেট ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। ১৩কে নিয়ে আমাদের আড্ডাটা জারি আছে, তার কারণ আজকে ১৩ তারিখ। তো ১৩কে অনেকেই বলেন ব্যাপারটা হচ্ছে আনলাকি, তার পেছনে অন্যতম একটি কারণ হলো জুডাস। আগে হ্যাঁ, সেই জুডাস যিনি যীশুখ্রিস্টের শিষ্য ছিলেন এবং তিনি যীশুখ্রিস্টকে ধরিয়ে দিয়েছিলেন রোমান সেনাদের হাতে, এবং বলা হয়ে থাকে যে তিনি এই বিশ্বাসঘাতকতাটা করেছিলেন ফর দ্য 13 pieces of silver, অর্থাৎ ১৩টি ওই রৌপ্য খণ্ডের জন্য বা ১৩ রূপোর মুদ্রার জন্য। আর তারপর থেকেই ১৩কে বলা হয়ে থাকে আনলাকি 13। তো রেডিও বাংলা নেট ডট কমে এই আনলাকি 13কে নিয়েই আমাদের আড্ডাটা জারি আছে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলা নেট ডট কম।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজের সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে? মিস করছেন কলকাতাকে? ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে? সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethoservices.com.

তোমার ভালো লাগার ড্রয়িং রুমে, তোমার ভালো থাকার মুহূর্ত নিয়ে আমি শৌভিক থাকবো সোম থেকে শুক্র শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ গান মুসাফির নিয়ে তোমার ভালোবাসার

ফ্রাইডে দ্য 13th, এই ব্যাপারটা তো শুনেছেন, এবং এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত অপয়া একটি দিন, এই কথাই বলা হয়ে থাকে পৃথিবীর বিভিন্ন প্রান্তে। কিন্তু এর পেছনে একটি কী কারণ বলুন তো? এর পেছনে কিন্তু একটা ঐতিহাসিক কারণ আছে। সেই কারণটা খ্রিস্টীয় চতুর্থ শতকে। বলা হয়ে থাকে যে সেই সময় খ্রিস্টানদের দুটি গোষ্ঠীর মধ্যে মারাত্মক একটি লড়াই হয়, এবং সেই লড়াইতে কয়েক হাজার থেকে আরম্ভ করে কয়েক লাখ মানুষ মারা যান। এবং সেই ঘটনাটি ঘটেছিল কোনো এক শুক্রবার, এবং সেই শুক্রবারই ডেটটা ছিল 13th। কাজেই বুঝতে পারছেন যে এই যে ফ্রাইডে দ্য 13th, তার পেছনে কিন্তু একটা ঐতিহাসিক কারণ আছে। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে ইচ্ছে নানার আড্ডার আসরে আমাদের আড্ডাটা জারি আছে 13'র গেঁড়োকে নিয়ে। তো এই আনলাকি 13'কে ঘিরে অনেক গল্প, অনেক ঘটনা আছে, এরকমই আরও কিছু কথা আপনার জন্য ওয়েট করবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

পৃথিবীর বিভিন্ন প্রান্তে বিভিন্ন মানুষ বিভিন্ন জিনিসকে ভয় পান, এবং সেই ভয়ের নাম দেওয়া হয়েছে ফোবিয়া। অর্থাৎ ফোবিয়া অর্থাৎ ভয়। তো এই ১৩ সংখ্যাটিকেও কিন্তু অনেকে রীতিমতন ভয় পায়, জানেন কি? তো রেডিও বাংলানেট ডট কমে শুনছেন ইচ্ছেরা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে ১৩কে নিয়ে। আপনাকে বলছি ১৩র গেরো। তো এই ১৩র গেরোর অন্যতম একটি ব্যাপার হলো যে অনেকেই এই সংখ্যাটিকে রীতিমতন আনলাকি বলে মনে করেন, এবং অনেকে আছেন যারা কিনা তারও এক কাঠি ওপরে, তারা এই ১৩ সংখ্যাটিকে রীতিমতন ভয় পান। তো এই ভয়েরও একটি পোশাকি নাম আছে, সেটা হলো ট্রিস্কাই ডেকাফোবিয়া। আগে হ্যাঁ, ট্রিস্কাই ডেকাফোবিয়া অর্থাৎ ১৩ কিংবা ১৩ তারিখ কিংবা ফ্রাইডে দ্য ১৩, সব কিছুকে অত্যন্ত বেশি করে ভয় করা। তাহলেই ভাবুন, তো রেডিও বাংলানে ডট কমে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে ১৩কে নিয়েই আমাদের আড্ডাটা জারি আছে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

15 এই সংখ্যাটির যে কতটা ডিপ ইম্প্যাক্ট আমাদের বিভিন্ন জায়গায় আছে তার একটা সাধারণ নমুনা দিলেই বুঝতে পারা যায় আর কি। পৃথিবীর বিভিন্ন প্রান্তে এরকম বেশ কিছু শহর আছে যেখানে 13th Avenue কিংবা 13th রোডের কিংবা 13th লেনের কোনো রকম অস্তিত্বই নেই, 12-এর পরে ডাইরেক্ট 14th। আবার এরকম বেশ কিছু হোটেল আছে যেখানে কিনা এলিভেটার অর্থাৎ লিফটে 13th কোনো ফ্লোরের অস্তিত্বই নেই, 12, 12A এবং তারপরে 14। ইভেন বিভিন্ন হোটেলে এরকম ঘরও আছে যেখানে কিনা 12-এর পরে 12A তারপরে 14, 13 সেখানে রাখা হয়নি, ফ্লোরও রাখা হয়নি, রুম নাম্বারও রাখা হয়নি। তাহলেই ভাবুন যে 13-র ঠিক কত রকম কত বড় গেঁড়ো আছে। তো রেডিও বাংলা নাই ডট কমে আজকে ইচ্ছে ডানা রাডার আসরে এই 13 তারিখ, এই 13-কে নিয়ে বেশ কিছু কথা আপনার সঙ্গে শেয়ার করলাম। একে অনেকেই আনলাকি বলে মনে করেন, তার পিছনে কিছু যুক্তিও তারা দেন, সেরকম কিছু কথা আপনাকে বললাম। আবার এই 13 যে কত বড় ইম্প্যাক্ট সেই কথাও আপনাকে বললাম। কেমন লাগলো বলুন তো এই 13-কে নিয়ে এত কথা জেনে? জানো আমাকে আমাকে মেল করুন idea@radiobanglanet.com অ্যাড্রেসে, আইডিও অর্থাৎ ইচ্ছে ডানার idea@radiobanglanet.com অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি, কিন্তু radiobanglanet.com চলতে থাকবে আপনারই জন্য, আপনারই পাশে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন radiobanglanet.com।

radiobanglane.com এ আমি রুবিনা আছি আপনাদের সঙ্গে এবং শুরু হয়েছে গান্ডুরিয়ার আড্ডা। প্রত্যেক দিনের মতো আজকেও এক ঘন্টার গান্ডুরিয়ার আড্ডায় থাকবে অনেক কিছু, অনেক কথা, এবং তার সাথে সাথে আজকে স্পেশাল আড্ডায় থাকছে ঘুরতে যাওয়ার একটা ডেস্টিনেশন। কোন ডেস্টিনেশন বলুন তো? এমন কোথায় নিয়ে যাব যেখানে মন খারাপগুলো দূরে চলে যাবে, ম্যাজিকের মতো কাজ করবে, ম্যাজিকের শহরে। বুঝতে পারছেন না তো? আর থেকে আসি, এই জায়গাটিকে প্রচণ্ড ভালোবাসে। এবং কোন জায়গার কথা যেখানে সব কিছুই ম্যাজিক, সেই জায়গায় অবশ্যই নিয়ে যাব গান্ডুরিয়ার আড্ডার মাধ্যমে।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethoservices.com.
3: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতা, তাকে ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট ডট কম এর ওয়েব তরঙ্গে।

ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানে .com এ মন যখন নিরুদ্দেশ।

৮-৮০ এমন কোন জায়গা আছে যেটা খুবই ভালোবাসে? সেখানের আনাচে কানাচে রয়েছে ম্যাজিক। বলা হয় নাকি এই পৃথিবীর মধ্যে সব থেকে যদি খুশির কোনো একটা জায়গা হয় সেটা নাকি এই জায়গা। বেশি আর মনে হয় না অপেক্ষা করে এলাম, আছে ইউএসএ ডিজনি ওয়ার্ল্ড অর্থাৎ ডিজনিল্যান্ডের কথা বলছি, যেখানে গেলে ৮-৮০ প্রত্যেকটা মানুষের কি সুন্দর ম্যাজিকের মতো কাজ করে, তাদের মনটা অনেকটা আনন্দে ভরে যায়, সমস্ত দুঃখগুলোকে সরিয়ে যেন রূপকথার রাজ্যে প্রবেশ করে।

রেডিও বাংলানেই .com-এ আমি রুবিনা আছি এবং আজকে ডিজনিল্যান্ডে নিয়ে কথা হচ্ছে, যেটা ইউএসএর অ্যানহেইমে অবস্থিত। এবং ওয়ার্ল্ড ডিজনি স্বপ্ন দেখেছিলেন এবং নিজেরা তৈরিও করেছেন। তিনি মনে করতেন যে এমন একটা জায়গা বানাবেন যে জাদুর দুনিয়ায় সেখানে সবসময় বিরাজ করবে এবং তার সাথে সাথে অবশ্যই সেখানে নস্টালজিয়াও ঘুরে ফিরে বেড়াবে। এই যে ডিজনিল্যান্ডের থিম পার্কের ব্যাপারে একটু বলে দিই, ডিজনিল্যান্ড রিসোর্টে দুটি আইকনিক থিম পার্ক আছে, একটি হচ্ছে ডিজনিল্যান্ড পার্ক এবং আরেকটা ডিজনি ক্যালিফোর্নিয়া অ্যাডভেঞ্চার পার্ক। আচ্ছা, কেনই ডিজনিল্যান্ড বিখ্যাত, কেনই বা যাবেন, সেই সব কিছু নিয়ে ফিরছি আড্ডায়। শুনছেন রেডিও বাংলাদেশ .com, মন যখন নিরুদ্দেশ।

এই যে ডিজনিল্যান্ড এর কথা বলছি, ওয়ার্ল্ড এর ডিজনিল্যান্ডে কি কি রয়েছে বা কেন ওই লোকজন এত আসে যেখানে হারিয়ে দেয় নিজেকে, ঠিক সেইখানেই অবশ্যই বলে দিই যে ডিজনিল্যান্ড কিন্তু রিসর্ট আছে যেখানে থাকার ব্যবস্থা আছে, এবং পুরো ডিজনিল্যান্ড যে রিসর্ট যে সম্পত্তিটা সেখানে 3টি হোটেল রয়েছে, এবং সেখানে গেলে অবশ্যই আপনি জাদুতে ডুবে থাকবেন। আচ্ছা বলি, ডিজনি ক্যালিফোর্নিয়া অ্যাডভেঞ্চার পার্কে গেলে প্রথমেই আপনাকে যেটা মুগ্ধ করবে সেটা হচ্ছে কার্স ল্যান্ড। সেখানে রয়েছে পিক্সার পিয়ার এবং অনেক অ্যাডভেঞ্চার ক্যাম্পাসের মতো আকর্ষণ, এবং যেখানে আপনি মানে কি বলবো অ্যাডভেঞ্চার রাইডস নিতে পারবেন, এবং যেখানে রয়েছে গার্ডিয়ান্স অফ দ্য গ্যালাক্সি এবং রেডিয়েটর স্প্রিংস।

যেহেতু বাঙালি ডট কম এ ডিসনিল্যান্ড এর যে দুটো পার্কের কথা বলছি তার মধ্যে ডিসনিল্যান্ড পার্ক যেটা 17 জুলাই 1955 সালে তৈরি হয়েছিল এবং যেখানে সব সময় জন্য জাদু ঘোরাফেরা করে, যেখানে নস্টালজিয়া আপনাকে আঁকড়ে জড়িয়ে ধরবে। যেমন এখানে রয়েছে পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান, দ্য হন্টেড ম্যানশন, ম্যাটারহর্ন ববস্লেড এবং ইটস আ স্মল ওয়ার্ল্ড এর মতো আইকনিক রাইডস এর জায়গা। এবং এটি একমাত্র ডিজনি পার্ক যেখানে নিউ অরলিন্স স্কোয়ার রয়েছে, ওয়ার্ল্ড এর প্রিয় জায়গাগুলির মধ্যে একটি। তাহলে ডিসনিল্যান্ডের কথা বললাম, এবং অবশ্যই যদি আপনার ঘুরতে যাওয়ার ডেস্টিনেশনের মধ্যে ডিসনিল্যান্ড থাকে তাহলে কিন্তু ডিসনির যে রিসর্ট সেখানে আপনাকে থাকতেই হবে। তার কারণ সত্যি আপনি ঘুম থেকে ওঠা দেখেই জাদুর ছোঁয়া পাবেন এবং জাদুতে আপনাকে ডুব দিতেই হবে। আর এই সব কিছু যদি আপনার ভালো লেগে থাকে এবং আপনি যদি ঘুরে আসেন এবং তার সাথে সাথে আপনার এক্সপিরিয়েন্সটা আমার সাথে শেয়ার করেন তাহলে আমার খুব ভালো লাগবে। তার জন্য ফলো করতে হবে www.radiobanglanet.com কে। ভালো থাকবেন এবং কথা হচ্ছে আবারও আপনার সঙ্গে।

শুনছেন 24x7 অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম। আর এই মুহূর্তে আপনি আছেন গান মুসাফির সৌভিকের সঙ্গে। আর সোম থেকে শুক্র এভাবেই কিন্তু আমাদের আড্ডা জমে ওঠে, আর আজও সেভাবেই আড্ডাটা কিন্তু জমে উঠবে কানে কানে। এবং এই যে আড্ডা আজকের, এটাই কিন্তু কানে কানে শোনার পর আপনার ইচ্ছে করবেই পায়ে পায়ে হেঁটে পৌঁছে দিতে সেই জায়গায়। আজ যে জায়গার সন্ধান আপনাদের দেবো বা শেয়ার করব, সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জায়গা এবং সবথেকে প্রিয় মানুষের ভ্রমণের একটা জায়গা, এবং যে জায়গায় সবসময় ইচ্ছে করে ইতিহাস ছুঁয়ে আসতে। আজ আলোচনা করব রোম নিয়ে। হ্যাঁ, রোমের কাছাকাছি যেতে আপনার নিশ্চয়ই ভালো লাগবে, এবং অবশ্যই যদি এরকম কোনো ট্যুর কথা ভাবেন তাহলে কিন্তু ক্ষতি নেই। তাই রোমের কাছাকাছি পৌঁছতে কীভাবে যাওয়া, কীভাবে থাকা আর কী কী দেখার, এই ব্যাপারগুলো আজকের এই এক ঘন্টার মুখ্য বিষয়। 1285 বর্গ কিলোমিটার আয়তন জুড়ে শিল্পনগরী রোম, কী কী দেখার, এই ব্যাপারগুলো আজকের এই এক ঘন্টার মুখ্য বিষয়। 1285 বর্গ কিলোমিটার আয়তন জুড়ে

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

তো শুনলাম কয়েকটা অসাধারণ গান, আর এই গানের পর আমাদের ফিরে যাওয়ার পালা কানে কানে রোমে। ইয়েস, আর সেই রোম আমাদের জন্য অপেক্ষা করছে। যে বিরতির আগেই বলেছিলাম যেখানে গেলে অবশ্যই আপনি প্রেমে পড়বেন, আর প্রেমে পড়ে সেই নগরীকে ডাকবেন আদর করে রোমা হিসেবে। তো প্রাচ্য ও পাশ্চাত্যের অদ্ভুত মিলনক্ষেত্র ইতালির রাজধানী রোম শহর। দেখবার সাধ প্রত্যেকেরই আছে, আপনার আমার সকলের, যার আরেক নাম হলো দ্য ইটার্নাল সিটি, অর্থাৎ চিরন্তন নগরী। তো ইতালি হলো জুলিয়াস সিজার, নিরো, বিশ্ববিখ্যাত স্থপতি ও চিত্রকর মাইকেল অ্যাঞ্জেলো রাফেলের দেশ। আর এই দেশেই জন্মেছিলেন বেহালা বাদক ইহুদি মেহুদ্দিন, যার মন মাতানো সুরের মূর্ছনা আজও মানুষকে মন্ত্রমুগ্ধ করে রাখে, আচ্ছন্ন করে রাখে। আর এই গৌরবময় ঐতিহাসিক শহর আরও অনেক বিখ্যাত সব মানুষের কিন্তু কর্মভূমি বলতে পারেন। তো রোমে প্রবেশ করে রোমাঞ্চ যেমন আসবে, তার পাশাপাশি প্রেমে পড়ে রোমাও হিসেবে ডাকবেন। তাই আমাদের আড্ডা জারি আছে, এবং আড্ডা জারি থাকতে থাকতে আরেকটা একটু বলে রাখি যে খুব সহজে রোমে পৌঁছে যাবেন তো ঠিকই, তো ট্যুর গাইডকে সঙ্গে নিয়ে একে একে যেটা দেখবেন সেটা হলো রোমান ফোরাম, ভিক্টোরিয়া, ইমানুয়েল মনুমেন্ট, ক্যাপিটাল প্রভৃতি প্রাচীন রোমান সাম্রাজ্যের বিখ্যাত নিদর্শন। আরেকটা জিনিস, সর্বোপরি মধ্যযুগে যে রেনেসাঁ ছড়িয়ে পড়েছিল, ছোট এবং অখ্যাত এই রোম থেকে সারা বিশ্বে তারই সাক্ষী হিসেবে রোমের আভিজাত্যপূর্ণ বিশাল কলোসিয়াম। তো রাজা ভেসপাসিয়ানের আমলে কলোসিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয় তার আলাপি ছেলে টাইটাসের দাবি ও ইচ্ছা অনুসারে। আর এর ভেতরকার অ্যাম্ফিথিয়েটারের সঙ্গে রোমের ঐতিহ্য, ইতিহাস ও সংস্কৃতি অঙ্গাঙ্গীভাবে গেঁথে রয়েছে। তো টাইবার নদীর পশ্চিম তীরে প্যান্থিয়ন বা সর্বদেবতার মন্দির, এবং নাভোনো স্কোয়ারের ঠিক মাঝখানের অংশটিতে রাজসিক গোলাকার কলোসিয়াম। গাইড কি বলবে জানেন? গাইড বলবে নামটি দেওয়া হয়েছে সম্রাট নিরোর বিশাল কৃতি এক মর্মর মূর্তির নামানুসারে। একদা এখানে প্রায় 75,000 দর্শকের বসবার ব্যবস্থা ছিল, তাই সামনের বিশাল প্রাঙ্গণ জুড়ে সম্রাট বসবার যে ব্যাপারটা, সেনেটর ও সমাজের নানা বর্গের মানুষ বসবার আসনে নির্দিষ্ট করা ছিল। তো কলোসিয়ামের চত্বরে প্রচুর সুপুরুষ ইটালিয়ান গ্ল্যাডিয়েটরদের, অর্থাৎ যোদ্ধার পোশাক পরে ঘুরে বেড়ান। জানবো আরও কিছু রোম সম্পর্কে, সঙ্গে থাকুন আর এনজয় করতে থাকুন আজকের এই রেডিও বাংলানেট ডট কমের স্পেশাল আড্ডা রোম নিয়ে, শুধুমাত্র সৌভিকের সঙ্গে গান মুসাফকে। জুড়ে থাকুন, ফিরে আসছি।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

ফিরে এলাম রোমের কথা নিয়ে। গান মুসাফিরে সৌভিকের সঙ্গে শুনছেন একটা স্পেশাল আড্ডা। তো কলোসিয়ামের কথা বলছিলাম বিরতির আগে, আরেকবার বলি, এই কলোসিয়ামের আরেকটা মজার ব্যাপার হলো আমাদের প্রত্যেকের কাছে এই ব্যাপারটা আকর্ষণীয় হয়ে উঠবে। আরেকটা ব্যাপার, সামান্য দক্ষিণে এদের পাশে দাঁড়িয়ে আপনি কিন্তু ফটো তুলতে পারবেন এবং এরাই আপনাকে পরিয়ে দেবেন গোলাপি রঙের ইটালিয়ান রূপ ও পাতার মুকুট। আপনাকে দেখলেও তখন কিন্তু মনে হবে যোদ্ধা। তাই গ্ল্যাডিয়েটরদের নিয়ে ভ্রমণার্থীদের উৎসাহের কিন্তু শেষ থাকে না। তো কলোসিয়ামের ভেতরে প্রবেশ করতে কিছু প্রবেশমূল্য ধার্য করা আছে, তাই সারাক্ষণই দেখা যাবে টিকিট কেনার একটা জন্য দর্শনার্থীরা লাইনে দাঁড়িয়ে আছেন। তাছাড়া হামেশাই এই বিশাল স্থাপত্যে পৃথিবীর নানা প্রান্ত থেকে আসা নানা রকমের ইউনিট ফিল্ম বা বিজ্ঞানের জন্য দিবারাত্র শুটিং হয়েই চলেছে। তো আরেকটা জিনিস যেটা জানবো সেটা হচ্ছে এইখানকার আরেকটা ব্যাপার, যে কলোসিয়ামের বিশাল স্টেডিয়ামে একদা সিংহ মানুষের মধ্যে যুদ্ধ হতো, জেলবন্দি ঘোর অপরাধীদের ছুঁড়ে দেওয়া হতো ক্ষুধার্ত সিংহের হাতে, হতভাগ্য যোদ্ধা বেটি অপরাধীদের বর্মের দুপাশে কোমর থেকে পেট পর্যন্ত খোলা রাখা হতো, কারণ উন্মত্ত জনতা উন্মাদ আনন্দে দেখতে চাইত রক্তাক্ত লড়াককে। স্বভাবতেই এই অসম যুদ্ধে মৃত্যু হতো ক্ষতবিক্ষত যোদ্ধার, আর এই মানুষ সিংহের রক্তক্ষয়ী অমানবিক ঘৃণ্য মরণ মাচন যুদ্ধের প্রতিটি মুহূর্ত মুহুর্মুহু হাততালিতে মুখরিত হয়ে উঠত সেই স্টেডিয়াম। আরেকটা যেটা অদ্ভুত ব্যাপার সেটা হচ্ছে বেশিরভাগ সময় কিন্তু সিংহ এই লড়াইয়ে হেরে গেলেও মালিককে রাজার আদেশে মেরে ফেলা হতো। তার অপরাধ হলো সে সিংহটাকে ঠিক মতো না খাইয়েও যথাযথ যত্ন না নিয়ে সেই রকমভাবে তৈরি করতে পারেনি যাতে সিংহ মানুষের সঙ্গে যুদ্ধ করে জিততে পারে, অর্থাৎ মানুষের চাইতে সিংহের জীবন বেশি মূল্যবান। সঙ্গে থাকুন, রোমের আরও কিছু কথা নিয়ে ফিরে আসছি খুব তাড়াতাড়ি। এখন গান।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

তো ফিরে এলাম আবারও ব্যাক টু ব্যাক কয়েকটা গানের পর আজকের এই স্পেশাল আড্ডা রোমের কথা নিয়ে। তো কয়েক শতাব্দী আগে রোমে কোনো বাড়িতে কত কৃতদাস মধুর রয়েছে সেই নিরিখে সেই ব্যক্তি সমাজে কতখানি প্রতিষ্ঠিত ও তিনি কতটা বিত্তশালী ও ক্ষমতাবান সেটা যাচাই করা হতো। ইতিহাস বলে রোমানরা ছিল খুবই যুদ্ধপ্রিয় জাতি, তাই বিভিন্ন প্রান্তে থাকা তাদের মধ্যে যুদ্ধ বিগ্রহ হামেশা লেগেই থাকত। আর যুদ্ধে যখন যারা জয়লাভ করত তারা সেই বিজিত রাজ্যের অধিবাসীদের বন্দী করে নিজেদের কৃতদাস বানিয়ে ফেলত, আর এই কৃতদাসদের বিক্রি করা হতো বিরাট বাজারে। আর সেই বাজারে পশু পাখিদের মতো কৃতদাস বেচা কেনা চলত। বয়স, শরীরের গঠন ও সামর্থ্য অনুযায়ী এদের দর ধার্য হতো, আর মালিক নিজেদের পছন্দ অনুযায়ী পুরুষ ও মহিলাদের রেখে দিত নিজেদের ব্যবহারের জন্য। একটা যেটা দেখবেন, কলোসিয়াম যেদিকে ভেঙে পড়বে সঙ্গে সঙ্গে রোম ও পরবর্তীতে সারা বিশ্ব ধ্বংস হয়ে যাবে। যাই হোক, এখান থেকে কিন্তু অল্প দূরে রয়েছে একটা রোমান ফোরাম। সিজারের সমকালীন রোমের বেশ কিছু নিদর্শন দেখতে পাওয়া যাবে এখানে, এবং প্রাচীন মন্দির ও মন্দিরের ধ্বংসাবশেষ এবং এখনও কিন্তু জুলিয়াস সিজারের কথা কিন্তু শোনা যাবে। এবং এর পাশাপাশি রোমকে নিয়ে প্রচলিত সেই বিখ্যাত প্রবাদ বাক্য, রোম ওয়াজ নট বিল্ট ইন এ ডে। তো যাই হোক, তারপর পরের দিন পৌঁছে যেতে হবে কিন্তু ট্রেভি ফাউন্টেন, যার চারদিক থেকে আটটি জলাধার এসে অপূর্ব এক সুষমা মণ্ডিত ঝর্ণাধারের সৃষ্টি করেছে, সেটা কিন্তু অবশ্যই দেখবেন। এবং এর প্রতিটি অঙ্গে রয়েছে মাইকেল অ্যাঞ্জেলোর কারিগরি দক্ষতা ও শিল্প নৈপুণ্যতার ব্যতিক্রমী ছাপ, দেখতে ভুলবেন না অবশ্যই এই ঝর্ণা। সঙ্গে থাকুন, ফিরে আসছি।

তো ফিরে এলাম আবার ও রুমের কথা নিয়ে। তো এত কম সময়ের মধ্যে পুরো রুমটাকে ধরা কিন্তু সম্ভব নয়, তাই টুকরো টুকরো কিছু কিছু জায়গা আপনাদেরকে শেয়ার করলাম, যার মাধ্যমে আপনারা কিন্তু বুঝতেই পারছেন যে অবশ্যই কিন্তু পায়ে হেঁটে অবশ্যই যাওয়া উচিত সেই রুমে। তো এই যে আপনাদের কয়েকটা জায়গার কথা বললাম, এরপর আরেকটা জায়গা অবশ্যই কিন্তু যাবেন, সেটা হচ্ছে পিৎজা ফেলা পিগনোরিয়া, মানে রোম টার্মিনি, অর্থাৎ রোমের বিখ্যাত বিশাল রেড স্টেশন, রং বেরঙের কাঁচে ঘেরা ব্যাপটিস্ট ট্রি ডোর অফ দ্য প্যারাডাইস দ্য প্যান্থিয়ন। এখানকার বিখ্যাত মিউজিয়াম, মানে মিউজিয়ামে অজস্র দ্রষ্টব্য, কিন্তু বিশেষ করে গ্রিক রোমান শৈলীর বিশ্ববিখ্যাত ভাস্কর্য পেন্টিং কিন্তু দেখলে আপনিও অবাক হয়ে যাবেন, তাই অবশ্যই দেখবেন। আর এই সমস্ত দর্শনীয় স্থান কিন্তু কাছে পিঠে হওয়ার দরুন পায়ে হেঁটেই আপনি অনায়াসে দেখতে পারবেন। তো রোমে প্রাচীন ঐতিহ্যপূর্ণ নানা স্মৃতি বিজড়িত ভাস্কর্য এবং আরও বহু প্রাসাদ, সৌধ, স্থাপত্য, মেমোরিয়াল রয়েছে। আর এত সব দর্শনীয় স্থান দেখতে গেলে কিন্তু 10 দিনও পর্যাপ্ত নয়। তো প্রসঙ্গত, রোম শহরে প্রায় রয়েছে যেটা 900 চার্চ, পৃথিবীর অন্য কোনো শহরে এত বেশি চার্চ নেই, এবং এই শহর জুড়ে রয়েছে 2000-এর বেশি ফাউন্টেন, তাই এই শহরের আরও এক পরিচিতি ফোয়ারার শহর নামে। তাই আমাদের আজকের আড্ডা শেষ করব ফোয়ারার শহরকে ভালোবেসে, অবশ্যই পায়ে হেঁটে এই ফোয়ারার শহর দর্শন করবেন। কেমন লাগলো এই শো শেষের পর জানাতে ভুলবেন না, 4475039657 1। আর যারা ইতিমধ্যেই রোম ঘুরে এসছেন বা যাবেন ঠিক করছেন, ঘুরে এসে অবশ্যই কিন্তু আমাকে লিখতে ভুলবেন না কেমন লাগলো রোমের এই জায়গাগুলো। আজ আসি, দেখা হবে আগামীকাল ঠিক এই সময়। ভালো থাকুন, এনজয় করতে থাকুন, এভাবেই 24x7 অনলাইন বাংলা রেডিও স্টেশন।

আচ্ছা, আপনার যখন মন কেমন করে তখন আপনি কি করেন? গল্পের বইটা বেশি করে পড়েন নাকি প্রিয় মানুষের জন্য চিঠি লেখেন? মন কেমন করলে আপনার সব থেকে বেশি কোথায় ঘুরতে যেতে ইচ্ছে করে? আজকে শুনবো আর শেয়ার করবো মন কেমনের গপ্প। আপাতত তিনটে গান সাজিয়ে রাখলাম আপনার জন্য, শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা .com এ। মন যখন নিরুদ্দেশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, টাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নেই ডট কমে, প্রবাসী বাংলার সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.radiobanglanet.com আর আমাদের ফেসবুক পেজ রেডিও বাংলা নেট। আমার মন খারাপ করলে আমি নিজেকে নিয়ে সোলো ডেটে বেরিয়ে যাই, কারণ নিজের সঙ্গে সময় কাটানোটা ইটস ভেরি ইম্পর্টেন্ট। নিজের মন খারাপের গপ্পগুলো যদি নিজের সঙ্গে নিজে আলোচনা করা যায় এবং ডিসকাস করা যায়, আমার মনে হয় তার সমাধানটা নিশ্চয়ই বেরোবে। আপনার কি মনে হয়? আপনিও কি সোলো ডেট করেন? তাহলে চটপট আমাকে হোয়াটসঅ্যাপ করে জানান +447503965712 তে। ফিরছি আরও কয়েকটা গানের পরে।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নেই ডট কমে, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। আজ করছি মন কেমনের গপ্প। মনটা খারাপ হলে আমার সব থেকে বেশি আর একটা জিনিস করতে ইচ্ছে করে, সেটা হলো প্রাণ খুলে লিখতে ইচ্ছে করে। লেখাটা না অনেকটা মেডিসিনের মতো। আপনার যখন মন খারাপ হচ্ছে এবং যে কারণে মন খারাপ হচ্ছে সেটা আপনি একটা নোট প্যাডে লিখে ফেলুন এবং দেখবেন সেই মন খারাপগুলো কিছুটা হলেও বিলীন হয়ে যাবে। এই টেকনিকটা আমি ফলো করি, আপনিও করে দেখতে পারেন, মন খারাপগুলো ভ্যানিশ হয়ে যাবে। আপাতত আপনার মন খারাপগুলো ভ্যানিশ করার জন্য সাজিয়ে রাখলাম পরপর কয়েকটা গান। শুনতে থাকুন নানির সঙ্গে রং বেরং, ফিরছি একটা ব্রেকের পরে।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজ পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajaparadesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. The expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
4: শুনছেন রেডিও বাংলানেট.com, বাংলার গান বাঙালির প্রাণ।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নেই ডট কমে। মন যখন নিরুদ্দেশ, মন কেমনের কপ্প করতে করতে মন ভালো হয়ে যাচ্ছে, আমার মনে হয় নিশ্চয়ই যাচ্ছে, কারণ আপনার মন ভালো করার দায়িত্ব আমার ওপর। ভালো গান কিন্তু মনটা চনমনে করে দেয়, আর আপনার মন যদি এখনও ভালো না হয়ে থাকে তাহলে আপনার মন খারাপের গপ্পগুলো আমাকে শোনান +44750396571২ তে। আমি শিওর আপনার মন কেমনের কোনো একটা সলিউশন দেবো যাতে আপনার মনটা ইনস্ট্যান্ট ভালো হয়ে যায়। মন কেমন করলে আপনার সবথেকে প্রিয় মানুষটার সঙ্গে প্রাণ খুলে কথা বলুন, কথা বললে ব্যথা কমে, মন কেমনও গায়েব হয়ে যায়। শুনতে থাকুন নানির সঙ্গে রং বেরং, ফিরছি আরও কয়েকটা গানের পরে।

0: বাঙালির আড্ডা মানে কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
1: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেই ডট কমে। মন যখন নিরুদ্দেশ, এমন অনেক সময় হয়েছে মন কেমনের গপ্প যার সঙ্গে শেয়ার করি বা মনের কথা যার সঙ্গে শেয়ার করি, সে হয়তো ব্যস্ত রয়েছে নিজের কোনো কাজে, বা সেই সময়টা বলার মতো ইচ্ছে করছে না কাউকে, কোনো কথা শেয়ার করতে ইচ্ছে করছে না, তখন আমি রেডিও শুনেছি। কারণ রেডিও একটা ম্যাজিক, অপরদিকে মানুষটা অজান্তেই যে আপনার মনটা ইনস্ট্যান্ট ভালো করে দেবে সেটা আপনি নিজেই টের পাবেন। এবং আমি শিওর যে আপনার সঙ্গে আমি প্রত্যেকটা দিন আড্ডা মারি, আমার কথা শুনলেও নিশ্চয়ই আপনার মনটা ভালো হয়ে যায়। আপনার মন কেমনের গপ্প যদি শেয়ার করতে হয় তাহলে আমাকে চটপট হোয়াটসঅ্যাপ করুন, আমি তো রয়েছি আপনার জন্য, +447503965712। এই যে একটা ঘন্টা কাটাতে আপনার সঙ্গে আমার এত মনের একটা গভীরতা তৈরি হয়েছে। আর সময় যখন বলে প্রায় শেষ না একেবারেই শেষ, আজকের মতো অফকোর্স, তখন আমার মনটা ভীষণ খারাপ হয়ে যায়। কিন্তু কিছু করার নেই, আমাকে তো বিদায় নিতেই হবে। আজ আসি, সামনের সোমবার আবার আপনার সঙ্গে আড্ডা হবে, গপ্প হবে, ততক্ষণ শুনতে থাকুন রেডিও বাংলানেই.com। মন যখন নিরুদ্দেশ।

দৈনন্দিন জীবনের ব্যস্ততা, একঘেয়ে কাজকর্ম করতে করতে যখন শরীর মন হাঁপিয়ে ওঠে, তখন মন চায় এক ছুটে বেরিয়ে পড়তে। আর সেই যে বেরানো, তার সঙ্গে সঙ্গে মন প্রাণ ফুরফুরে করে আবার ফিরে আসা। এই যে বেরানোর কথা বলছি, এক্ষেত্রে যেটা হয়, অনেক সময় আমরা পাশে সেরকম ভাবে কাউকে পাই না, তাই বলি কি বেরানো হবে না? নিশ্চয়ই হবে। আর সেই জন্য এখন অনেকেই কিন্তু সোলো ট্রিপ করছেন। সেই একলা চলার গল্প নিয়েই আজ আমাদের পপকর্ন। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা হাজির হয়ে গেছি আমাদের আজকের পপকর্ন নিয়ে, যেখানে আমরা আজ কথা বলবো সোলো ট্রিপ নিয়ে। আমরা এই যে বেড়ানোর কথা বলছি, বেড়ালে সত্যি কিন্তু মন ভীষণ ভালো হয়ে যায়, আর তারপর সেই আনন্দ নিয়ে ফিরে এসে আবার নতুন উদ্যমে কাজ শুরু করা যায়। সেই জন্যই মাঝে মধ্যেই একটু ছুটি পেলেই বেরিয়ে পড়া, আর সেখানে সেই বেড়ানো হোক না একলা, সেই একলা চলার গল্প নিয়ে থাকবো। তবে এখন শুনবো গান, ফিরে আসছি পরপর তিনটে গানের ওপারে। আমি অনামিকা, আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

পরপর তিনটে গান ছিল আপনার জন্য, ফিরে এলাম গানের পর আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। শুনছেন রেডিও বাংলানেট ডট কম। আমাদের আজকের পপকর্নে আমরা সোলো ট্রিপ নিয়ে কথা বলছি। এখন অনেকেই একলা বেড়াতে যান, অনেক সময় যেটা হয় সবার সঙ্গে প্ল্যান করতে গিয়ে বেড়ানোটাই হয় না, তাই অনেকেই একা যেতেই পছন্দ করেন। আবার অনেকে একা একা নিজের মতো করে বেড়াতে পছন্দ করেন, যেখানে যেতে ইচ্ছে করছে সেখানে যাওয়া, যেখানে যে কদিন থাকতে ইচ্ছে করছে সে কদিন থাকা, যা খেতে ইচ্ছে করছে তাই খাওয়া, সব মিলিয়ে নিজের সঙ্গে কটা দিন খুব সুন্দর করে কাটানো, নিজের মতো করে কাটানো, আর সেই মুহূর্তগুলোকে খুব সুন্দর করে উপভোগ করা, সব মিলিয়ে সোলো ট্রিপ কিন্তু অনেকেই ভীষণ ভীষণভাবে উপভোগ করেন। তবে একলা বেড়াতে গেলে কয়েকটা জিনিস কিন্তু ভীষণ মাথায় রাখা প্রয়োজন, যেহেতু একা বেড়াতে যাচ্ছেন সেক্ষেত্রে যেই জায়গায় যাওয়া হচ্ছে সেই জায়গাটার ব্যাপারে একটু জেনে নেওয়াটা ভীষণভাবে প্রয়োজন। তার সঙ্গে কোথায় থাকা হচ্ছে সেই জায়গাগুলো যদি আগে থেকে বুক করে নেওয়া হয় তাহলে অনেক সুবিধে হয়। আর তারপর সেখানে এক জায়গা থেকে আরেক জায়গা যেতে হলে সেই যাতায়াতের মাধ্যমটা কি হবে সেই ব্যাপারেও কিন্তু একটু জেনে নেওয়াটা প্রয়োজন। যদি পাবলিক ট্রান্সপোর্ট হয় সেক্ষেত্রে কিভাবে সেটা ব্যবহার করতে হবে, যদি গাড়ি বুক করতে হয় সেক্ষেত্রে বা কিভাবে বুক করতে হবে, আগে থেকে যদি সেটা করে নেওয়া যায় তাহলে কিন্তু অনেক বেশি সুবিধে হয়। আর তাছাড়া যে ডকুমেন্টসগুলো নেওয়া হচ্ছে সেগুলোকেও খুব সুন্দর করে গুছিয়ে নিয়ে যাওয়া, সব মিলিয়ে কয়েকটা জিনিস যদি একটু মাথায় রাখা যায় তাহলে কিন্তু সোলো ট্রিপ সত্যি ভীষণ ভীষণভাবে উপভোগ করা সম্ভব। আমাদের আজকের এই একলা চলোর গল্প নিয়ে আমরা থাকবো, তবে এখন শুনবো গান, ফিরে আসছি কানের ওপারে আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ,

রেডিও বাংলানেট ডট কম এ শুনছেন পপকর্ন, আর আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি সোলো ট্রিপ নিয়ে। এই যে একলা চলো বা একা বেড়াতে যাওয়া, তার মধ্যে কিন্তু একটা আলাদা মজা আছে। অনেক সময় যেটা হয়, সবার সঙ্গে প্ল্যান করতে গিয়ে নিজের বেড়ানোটাই হয় না। তাই যদি একা বেরিয়ে পড়া যায়, তাহলে নিজের মতো করে নিজের পছন্দ মতো জায়গায় নিজের মনের আনন্দে ঘুরে আসা যায়। তবে এই যে একলা যাওয়া বা বেড়ানো, সেক্ষেত্রে কয়েকটা জিনিস আমাদের মাথায় রাখাটা ভীষণ প্রয়োজন। আমরা বিরতিতে যাবার আগেই কথা বলছিলাম, যদিও আমরা জানি যে আমাদের বেড়াতে গেলে আমরা কিভাবে প্যাকিং করব, কোন কোন জিনিসগুলো আমরা নেব, তবে বেড়াতে গেলে, একা বেড়াতে গেলে স্পেশালি, যত লাগেজটা হালকা হয় ততই সুবিধে। কারণ নিজের লাগেজ তো নিজেকেই বইতে হবে, তাই সেটা যত হালকা হবে ততই নিজের জন্য সুবিধে। চলাফেরা করতেও কিন্তু অনেক বেশি আনন্দের সাথে অনেক সুবিধে মতো ঘোরা যায়। আর ওষুধপত্রের ক্ষেত্রে নিজের যেগুলো প্রয়োজনীয় ওষুধ সেগুলো তো অবশ্যই নিতে হবে, তার সঙ্গে ছোটোখাটো যেমন ঠান্ডা লাগা, সর্দি বা যে সমস্ত পেট ব্যথা, মাথা ব্যথার যে ওষুধগুলো রয়েছে বা ফার্স্ট এইডের ছোটো ছোটো যে জিনিসগুলো, সেগুলো যদি সঙ্গে একটু ক্যারি করা যায় তাহলে কিন্তু ভীষণ ভালো হয়। আর তার সঙ্গে খাওয়া দাওয়ার ক্ষেত্রেও কিন্তু ভীষণ নজর দেওয়াটা প্রয়োজন, যেহেতু একা বেড়াতে যাওয়া হচ্ছে, সেক্ষেত্রে যাতে অসুস্থ হয়ে না পড়তে হয় সেই দিকে কিন্তু নিজেকেই নজর রাখতে হবে। সেই জন্য যতটা সম্ভব নিজেকে সুস্থ রাখতে হবে একলা বেড়াতে গেলে। আমাদের এই একলা বেড়ানোর গল্প জারি থাকবে, তবে গানের ওপারে ফিরে আসছি। গানের ওপারে আমি অনামিকা, আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। মন যখন নিরুদ্দেশ।

সঙ্গে কেউ নেই নিজের খেয়ালে কটা দিন কাটানো, শান্ত পাহাড় হোক কিংবা সমুদ্র সৈকত, নিজের মতো করে মজা করে কটা দিন উপভোগ করা। আর সেই একলা চলোর গল্প নিয়ে আজ আমাদের পপকর্ন শুনছেন রেডিও বাংলানেট ডট কম। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা এই যে সোলো ট্রিপ নিয়ে কথা বলছি, সেখানে আমরা বিরতিতে যাবার আগে কথা বলছিলাম যে একা যেহেতু বেড়াতে যাওয়া হচ্ছে, সেক্ষেত্রে কয়েকটা জিনিস যদি আমরা মাথায় রাখি তাহলে সেই সোলো ট্রিপটা অবশ্যই হয়ে উঠতে পারে স্মরণীয় একটা বেড়ানো। আর সেই জন্য আমাদের যেটা নিরাপত্তার জায়গাটা, অবশ্যই আমাদের একটু খেয়াল রাখা প্রয়োজন। আমরা যেখানে বেড়াতে যাচ্ছি সেই জায়গাটা সম্বন্ধে একটু জেনে নেওয়া, সেখানকার যদি কোনো ইমার্জেন্সি নাম্বার থাকে সেটা রাখা, যাতে অসুবিধায় পড়লে সেখানে ফোন করা যায়। তারপর নিজের যে জিনিসপত্রগুলো, যদি বিদেশে যাওয়া হয় সেক্ষেত্রে পাসপোর্ট, ভিসা, এই যে জিনিসগুলো সেগুলো একটু খুব সাবধানে রাখা। নিজের মোবাইল ফোনটাকে যাতে সবসময় চার্জে থাকে সেটাও একটু নজরে রাখা, যাতে যে কোনো অসুবিধায় পড়লে আমরা টেলিফোনে কারোর সঙ্গে আমরা যোগাযোগ করে নিতে পারি। এইভাবে যদি আমাদের বেড়ানোটাকে আমরা একটু প্ল্যান করে নিই, তাহলে কিন্তু আমাদের সেই সোলো ট্রিপ বা সেই একলা বেড়ানোকে আমরা সত্যি ভীষণ ভীষণভাবে উপভোগ করতে পারবো। আমাদের আজকের এই একলা চলোর গল্প জারি থাকবে, তবে এখন পরপর দুটো গান আপনার জন্য। ফিরে আসছি গানের ওপারে, আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
1: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনারাই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনারাইজ। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।

নিজের মতো বেরিয়ে পড়া, সঙ্গে কেউ নেই, কারো কথা শোনারও নেই, কেউ কিছু বলারও নেই, শুধু নিজের খেয়ালে ঘুরে বেড়ানো, একটা পুরো এলাকা চষে ফেলা, সব মিলিয়ে একলা চলার একটা আলাদা আনন্দ। পাহাড়ের কোলে চুপটি করে সারাটা দিন বসে থাকা কিংবা সমুদ্র সৈকতে বালির উপর দিয়ে হেঁটে চলা, এই যে একটা মুহূর্ত নিজের মতো করে উপভোগ করা, এটাই তো সোলো ট্রিপের মজা, এটাই তো নিজের সঙ্গে নতুন করে আলাপ করা। সেই সোলো ট্রিপের গল্প নিয়ে আমাদের আজকের পপকর্ন। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা এই যে একলা চলার গল্প নিয়ে রয়েছি, আসলে এখন অনেকেই কিন্তু একা বেড়াতে যেতে পছন্দ করেন, নিজের সঙ্গে কিছুটা সময় কাটাতে, নিজের মতো করে কিছুটা সময় উপভোগ করতে পছন্দ করেন। আর সেই জন্যই আমাদের আজকের পপকর্নে আমরা কথা বললাম সোলো ট্রিপ নিয়ে। আর এইভাবে কথা বলতে বলতে, গল্প করতে করতে আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, যেখানে ঘড়ি বলছে অনামিকাকে বিদায় নিতে হবে। তবে কথা দিচ্ছি, আজকের মতো চলে গেলেও আগামীকাল ঠিকই একই সময় আবার চলে আসব পপকর্ন নিয়ে আপনার সঙ্গে জমি আড্ডা দিতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয়িতার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিন মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

0: লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: খুব বেড়াতে যেতে ইচ্ছে হচ্ছে, একঘেয়েমি থেকে একটু মুক্তি পেতে মন চাইছে। দিগন্ত ছোঁয়া সাগরে সূর্যোদয়, বরফের উপরে সোনালী সূর্যাস্ত, রোমাঞ্চে ভরা জঙ্গল, আমরা করব আপনাদের ইচ্ছে পূরণ। যোগাযোগ করুন আমাদের সাথে, 40 বছর ধরে আপনাদের স্বপ্ন পূরণের সাথে, গ্লোব অল ইন্ডিয়া সার্ভিসেস লিমিটেড।
2: For more details, log on to www.globeindia.in. Call 833-505-2001. That's 833-505-2001. Or mail your inquiry to info@globeindia.in. Celebrating 40 years in travel industry. Globe. Trust us to deliver.

0: ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: শুনছেন রেডিও বাংলা .com, বাংলার গান, বাঙালির প্রাণ।

0: বাঙালি মানেই গানের অন্ধভক্ত,
1: কারোর কাছে বাংলা গান মানেই জীবনের উচ্ছ্বাস। আবার কারোর কাছে প্রেমের ফাগুন মাস,
2: প্রেম করেছি করবই তো।
1: কারোর কাছে বাংলা গান এখনো যেন সেই নস্টালজিয়া,
2: তুমি না হয় রহিতে কাছে।
1: আবার কারোর মতে গানে গানে সেই পুরনো দিনে হারিয়ে যাওয়া,
3: একদিন দল বেঁধে কজনে মিলে যায় ছুটে খুশিতে হারাতে।
0: আর এবার সেই সব ভালো লাগা অনুভূতি, রেডিও বাংলা নেট.কম এর নিবেদন, হারানো সুর প্রতি শনিবার শুনতে একদম ভুলবেন না।

0: বাঙালি মানে ভরপুর খাওয়া দাওয়া, আর বাঙালি মানে ভাত ঘুম, বাঙালি মানে ভাষা দিবসের সেলিব্রেশন, আর বাঙালি মানে ইলিশ চিংড়ি ডিবেট, বাঙালি মানে মন ভালো করা বাংলা গান।
1: কি লিখি তোমায় প্রিয়তম,
0: সেই গানে ঠিক বসবে সোম থেকে শুক্র গান দরিয়ায়, সঙ্গে থাকবো আমি রুবিনা, শুধুমাত্র রেডিও বাংলা .com এ।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ভিড়েই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভায়নীর সঙ্গে আড্ডা জাংশনে।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: আপনি শুনছেন রেডিও বাংলা net.com। মন যখন নিরুদ্দেশ।

তেরোর গেরোর কিছু কথা আগে। হ্যাঁ, এই 13 তারিখ কিংবা 13, এই যে সংখ্যাটা, তাকে ঘিরে কিন্তু অজস্র গল্প আছে। তার মধ্যে অন্যতম যে কারণটি, সেটি হলো অনেকেই মনে করেন এই 13 তারিখটি খুব একটা সুবিধার নয়, বা 13 সংখ্যাটি খুব একটা পয়া নয় আর কি, বরঞ্চ একে অপয়াই বলা যেতে পারে। এই জন্য প্রবাদ আছে আনলাকি 13। তো এই আনলাকি 13 কেন আনলাকি, আর এর পেছনে যে কত গল্প, কত ঘটনা এবং কত বিচিত্রকর সমস্ত জিনিসপত্র আছে, সেগুলো শুনলে একদম তাক লেখে যেতে হয় মশাই। তো রেডিও বাংলানাই ডট কমে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে এরকমই কিছু কথা 13-কে নিয়ে আমি গৌরব আপনার সঙ্গে শেয়ার করব। কাজেই বলছিলাম না, 13-র গেরো। তো এই 13-র গেরোকে নিয়েই আজকে আমাদের আড্ডাটা জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের ও প্রান্তে। কাজেই সঙ্গে থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট .com।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 Girls Football Team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা .com এর ওয়েব তরঙ্গে।
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে
3: মনের মতো ফার্নিশিং আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পারদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: শুনছেন রেডিও বাংলানেট .com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

তো 13কে কেন বলা হয় আনলাকি সেটা নিয়ে কিন্তু নানা মুনির নানা মত। তবে সব থেকে যে জনপ্রিয় মতামত সেটি হলো একটি বিবলিক্যাল রেফারেন্স। তো রেডিও বাংলা নেট ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। 13কে নিয়ে আমাদের আড্ডাটা জারি আছে, তার কারণ আজকে 13 তারিখ। তো 13কে অনেকেই বলেন ব্যাপারটা হচ্ছে আনলাকি, তার পেছনে অন্যতম একটি কারণ হলো জুডাস। আগে হ্যাঁ, সেই জুডাস যিনি যীশুখ্রিস্টের শিষ্য ছিলেন এবং তিনি যীশুখ্রিস্টকে ধরিয়ে দিয়েছিলেন রোমান সেনাদের হাতে, এবং বলা হয়ে থাকে যে তিনি এই বিশ্বাসঘাতকতাটা করেছিলেন ফর দ্য 13 pieces of silver, অর্থাৎ 13টি ওই রৌপ্য খণ্ডের জন্য বা 13 রূপোর মুদ্রার জন্য। আর তারপর থেকেই 13কে বলা হয়ে থাকে আনলাকি 13। তো রেডিও বাংলা নেট ডট কমে এই আনলাকি 13কে নিয়েই আমাদের আড্ডাটা জারি আছে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলা নেট ডট কম।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethoservices.com.

তোমার ভালো লাগার ড্রয়িং রুমে, তোমার ভালো থাকার মুহূর্ত নিয়ে আমি শৌভিক থাকবো সোম থেকে শুক্র শুধুমাত্র radio.net.com এ গান মুসাফির নিয়ে, তোমার ভালোবাসার ঠিকানা।

ফ্রাইডে দ্য 13th, এই ব্যাপারটা তো শুনেছেন, এবং এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত অপয়া একটি দিন, এই কথাই বলা হয়ে থাকে পৃথিবীর বিভিন্ন প্রান্তে। কিন্তু এর পেছনে একটি কী কারণ বলুন তো? এর পেছনে কিন্তু একটা ঐতিহাসিক কারণ আছে। সেই কারণটা খ্রিস্টীয় চতুর্থ শতকে। বলা হয়ে থাকে যে সেই সময় খ্রিস্টানদের দুটি গোষ্ঠীর মধ্যে মারাত্মক একটি লড়াই হয়, এবং সেই লড়াইতে কয়েক হাজার থেকে আরম্ভ করে কয়েক লাখ মানুষ মারা যান। এবং সেই ঘটনাটি ঘটেছিল কোনো এক শুক্রবার, এবং সেই শুক্রবার এই ডেটটা ছিল 13 তারিখ। কাজেই বুঝতে পারছেন যে এই যে ফ্রাইডে দ্য 13th, তার পেছনে কিন্তু একটা ঐতিহাসিক কারণ আছে। তো রেডিও বাংলানাইট .com-এ আজকে ইচ্ছে নানার আড্ডার আসরে আমাদের আড্ডাটা জারি আছে 13 গেরোকে নিয়ে। তো এই আনলাকি 13-কে ঘিরে অনেক গল্প, অনেক ঘটনা আছে, এরকমই আরও কিছু কথা আপনার জন্য ওয়েট করবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট .com।

পৃথিবীর বিভিন্ন প্রান্তে বিভিন্ন মানুষ বিভিন্ন জিনিসকে ভয় পান, এবং সেই ভয়ের নাম দেওয়া হয়েছে ফোবিয়া। অর্থাৎ ফোবিয়া অর্থাৎ ভয়। তো এই 13 সংখ্যাটিকেও কিন্তু অনেকে রীতিমতন ভয় পায়, জানেন কি? তো রেডিও বাংলানেট ডট কমে শুনছেন ইচ্ছেরান, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে 13-কে নিয়ে। আপনাকে বলছি 13-র গেঁড়ো। তো এই 13-র গেঁড়োর অন্যতম একটি ব্যাপার হলো যে অনেকেই এই সংখ্যাটিকে রীতিমতন আনলাকি বলে মনে করেন, এবং অনেকে আছেন যারা কিনা তারও এক কাঠি ওপরে, তারা এই 13 সংখ্যাটিকে রীতিমতন ভয় পান। তো এই ভয়েরও একটি পোশাকি নাম আছে, সেটা হলো ট্রিস্কাই ডেকাফোবিয়া। আগে হ্যাঁ, ট্রিস্কাই ডেকাফোবিয়া অর্থাৎ 13 কিংবা 13 তারিখ কিংবা ফ্রাইডে দ্য 13th, সব কিছুকে অত্যন্ত বেশি করে ভয় করা। তাহলেই ভাবুন, তো রেডিও বাংলানাইট ডট কমে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে 13-কে নিয়েই আমাদের আড্ডাটা জারি আছে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

13, এই সংখ্যাটির যে কতটা ডিপ ইম্প্যাক্ট আমাদের বিভিন্ন জায়গায় আছে তার একটা সাধারণ নমুনা দিলেই বুঝতে পারা যায় আর কি। পৃথিবীর বিভিন্ন প্রান্তে এরকম বেশ কিছু শহর আছে যেখানে 13th Avenue কিংবা 13th রোডের কিংবা 13th লেনের কোনো রকম অস্তিত্বই নেই, 12-এর পরে ডাইরেক্ট 14th। আবার এরকম বেশ কিছু হোটেল আছে যেখানে কিনা এলিভেটার অর্থাৎ লিফটে 13th কোনো ফ্লোরের অস্তিত্বই নেই, 12, 12A এবং তারপরে 14। ইভেন বিভিন্ন হোটেলে এরকম ঘরও আছে যেখানে কিনা 12-এর পরে 12A তারপরে 14, 13 সেখানে রাখা হয়নি, ফ্লোরও রাখা হয়নি, রুম নাম্বারও রাখা হয়নি। তাহলেই ভাবুন যে 13-র ঠিক কত রকম কত বড় গেঁড়ো আছে। তো রেডিও বাংলা নাইট ডট কমে আজকে ইচ্ছে ডানা রাডার আসরে এই 13 তারিখ, এই 13-কে নিয়ে বেশ কিছু কথা আপনার সঙ্গে শেয়ার করলাম। একে অনেকে আনলাকি বলে মনে করেন, তার পেছনে কিছু যুক্তিও তারা দেন, সেরকমও কিছু কথা আপনাকে বললাম। আবার এই 13 যে কত বড় ইম্প্যাক্ট সেই কথাও আপনাকে বললাম। কেমন লাগলো বলুন তো এই 13-কে নিয়ে এত কথা জেনে? জানার আমাকে আমাকে মেল করুন idea@radiobanglanet.com অ্যাড্রেসে, আইডিও অর্থাৎ ইচ্ছে রানার idea@radiobanglanet.com অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি, কিন্তু radiobanglanet.com চলতে থাকবে আপনারই জন্য, আপনারই পাশে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন radiobanglanet.com।

www.bangla.com এ আমি রুবিনা আছি আপনার সঙ্গে এবং শুরু হয়েছে গান্ডুরিয়ার আড্ডা। প্রত্যেক দিনের মতো আজকেও এক ঘন্টার গান্ডুরিয়ার আড্ডায় থাকবে অনেক কিছু, অনেক কথা, এবং তার সাথে সাথে আজকে স্পেশাল আড্ডায় থাকছে ঘুরতে যাওয়ার একটা ডেস্টিনেশন। কোন ডেস্টিনেশন বলুন তো? এমন কোথায় নিয়ে যাব যেখানে মন খারাপগুলো দূরে চলে যাবে, ম্যাজিকের মতো কাজ করবে, ম্যাজিকের শহরে। বুঝতে পারছেন না তো? আর থেকে আসি, এই জায়গাটিকে প্রচণ্ড ভালোবাসে। এবং কোন জায়গার কথা যেখানে সব কিছুই ম্যাজিক, সেই জায়গায় অবশ্যই নিয়ে যাব গান্ডুরিয়ার আড্ডার মাধ্যমে।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে শুভায়নীর সঙ্গে আড্ডা জাংশনে।
2: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Etos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
3: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতা তাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সব। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট ডট কম এর ওয়েব তরঙ্গে।

ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানে.কম এ মন যখন নিরুদ্দেশ।

আর থেকে আসি, এমন কোন জায়গা আছে যেটা খুবই ভালোবাসে? সেখানের আনাচে কানাচে রয়েছে ম্যাজিক। বলা হয় নাকি এই পৃথিবীর মধ্যে সব থেকে যদি খুশির কোনো একটা জায়গা হয়, সেটা নাকি এই জায়গা। বেশি আর মনে হয় না অপেক্ষা করিয়ে লাভ আছে, USA ডিজনি ওয়ার্ল্ড অর্থাৎ ডিজনিল্যান্ডের কথা বলছি, যেখানে গেলে আর থেকে আসি প্রত্যেকটা মানুষের কি সুন্দর ম্যাজিকের মতো কাজ করে, তাদের মনটা অনেকটা আনন্দে ভরে যায়, সমস্ত দুঃখগুলোকে সরিয়ে যেন রূপকথার রাজ্যে প্রবেশ করে।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

radiobanglanei.com এ আমি রুবিনা আছি এবং আজকে ডিজনিল্যান্ডের নিয়ে কথা হচ্ছে, যেটা ইউএস এর অ্যানহেইমে অবস্থিত। এবং ওয়ার্ল্ড ডিজনি স্বপ্ন দেখেছিলেন এবং নিজেরা তৈরিও করেছেন। তিনি মনে করতেন যে এমন একটা জায়গা বানাবেন যে জাদুর দুনিয়ায় সেখানে সবসময় বিরাজ করবে এবং তার সাথে সাথে অবশ্যই সেখানে নস্টালজিয়াও ঘুরে ফিরে বেড়াবে। এই যে ডিজনিল্যান্ডের থিম পার্কের ব্যাপারে একটু বলে দিই, ডিজনিল্যান্ডের রিসোর্টে দুটি আইকনিক থিম পার্ক আছে, একটি হচ্ছে ডিজনিল্যান্ড পার্ক এবং আরেকটা ডিজনি ক্যালিফোর্নিয়া অ্যাডভেঞ্চার পার্ক। আচ্ছা, কেনই ডিজনিল্যান্ড বিখ্যাত, কেনই বা যাবেন, সেই সব কিছু নিয়ে ফিরছি আড্ডায়। শুনছেন রেডিও বাংলাদেশ.com, মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

এই যে ডিজনিল্যান্ডের কথা বলছি, ওয়ার্ল্ডের ডিজনিল্যান্ডে কি কি রয়েছে বা কেনই লোকজন এত আসে যেখানে হারিয়ে দেয় নিজেকে, ঠিক সেইখানেই অবশ্যই বলে দিই যে ডিজনিল্যান্ড কিন্তু রিসর্ট আছে যেখানে থাকার ব্যবস্থা আছে, এবং পুরো ডিজনিল্যান্ড যে রিসর্ট যে সম্পত্তিটা সেখানে 3টি হোটেল রয়েছে, এবং সেখানে গেলে অবশ্যই আপনি জাদুতে ডুবে থাকবেন। আচ্ছা বলি, ডিজনি ক্যালিফোর্নিয়া অ্যাডভেঞ্চার পার্কে গেলে প্রথমেই আপনাকে যেটা মুগ্ধ করবে সেটা হচ্ছে কার্স ল্যান্ড। সেখানে রয়েছে পিক্সার পিয়ার এবং অনেক অ্যাডভেঞ্চার ক্যাম্পাসের মতো আকর্ষণ, এবং যেখানে আপনি মানে কি বলবো অ্যাডভেঞ্চার রাইডস নিতে পারবেন, এবং যেখানে রয়েছে গার্ডিয়ান্স অফ দ্য গ্যালাক্সি এবং রেডিয়েটর স্প্রিংস।

রেডিওবাংলানিউজ.com এ ডিজনিল্যান্ডের যে দুটো পার্কের কথা বলছি তার মধ্যে ডিজনিল্যান্ড পার্ক যেটা 17 জুলাই 1955 সালে তৈরি হয়েছিল এবং যেখানে সব সময়ের জন্য জাদু ঘোরাফেরা করে, যেখানে নস্টালজিয়া আপনাকে আঁকড়ে জড়িয়ে ধরবে। যেমন এখানে রয়েছে পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান, দ্য হন্টেড ম্যানশন, ম্যাটারহর্ন ববস্লেড এবং ইটস আ স্মল ওয়ার্ল্ড এর মতো আইকনিক রাইডস এর জায়গা। এবং এটি একমাত্র ডিজনি পার্ক যেখানে নিউ অরলিন্স স্কোয়ার রয়েছে, ওয়ার্ল্ড এর প্রিয় জায়গাগুলির মধ্যে একটি। তাহলে ডিজনিল্যান্ড এর কথা বললাম, এবং অবশ্যই যদি আপনার ঘুরতে যাওয়ার ডেস্টিনেশনের মধ্যে ডিজনিল্যান্ড থাকে তাহলে কিন্তু ডিজনির যে রিসর্ট সেখানে আপনাকে থাকতেই হবে। তার কারণ সত্যি আপনি ঘুম থেকে ওঠা থেকেই জাদুর ছোঁয়া পাবেন এবং জাদুতে আপনাকে ডুব দিতেই হবে। আর এই সব কিছু যদি আপনার ভালো লেগে থাকে এবং আপনি যদি ঘুরে আসেন এবং তার সাথে সাথে আপনার এক্সপিরিয়েন্স আমার সাথে শেয়ার করেন তাহলে আমার খুব ভালো লাগবে। তার জন্য ফলো করতে হবে www.radiobanglanet.com কে। ভালো থাকবেন এবং কথা হচ্ছে আবারও আপনার সাথে।

শুনছেন 24x7 অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম। আর এই মুহূর্তে আপনি আছেন গান মুসাফির সৌভিকের সঙ্গে। আর সোম থেকে শুক্র এভাবেই কিন্তু আমাদের আড্ডা জমে ওঠে, আর আজও সেভাবেই আড্ডাটা কিন্তু জমে উঠবে কানে কানে। এবং এই যে আড্ডা আজকের, এটাই কিন্তু কানে কানে শোনার পর আপনার ইচ্ছে করবেই পায়ে পায়ে হেঁটে পৌঁছে দিতে সেই জায়গায়। আজ যে জায়গার সন্ধান আপনাদের দেবো বা শেয়ার করবো, সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জায়গা এবং সবথেকে প্রিয় মানুষের ভ্রমণের একটা জায়গা, এবং যে জায়গায় সবসময় ইচ্ছে করে ইতিহাস ছুঁয়ে আসতে। আজ আলোচনা করব রোম নিয়ে। হ্যাঁ, রোমের কাছাকাছি যেতে আপনার নিশ্চয়ই ভালো লাগবে, এবং অবশ্যই যদি এরকম কোনো ট্যুর কথা ভাবেন তাহলে কিন্তু ক্ষতি নেই। তাই রোমের কাছাকাছি পৌঁছতে কীভাবে যাওয়া, কীভাবে থাকা আর কি কি দেখার, এই ব্যাপারগুলো আজকের এই এক ঘন্টার মুখ্য বিষয়। 1285 বর্গ কিলোমিটার আয়তন জুড়ে শিল্পনগরী রোম। রোমানদের তরফে রোমের আদরের একটা সুন্দর নাম আছে, রোমা। প্রথম দর্শনেই এই ঐতিহাসিক শহরের প্রেমে কিন্তু আপনিও পড়বেন, এটুকু বলতে পারি। তাই দেরি না করে আমরা শুনবো কয়েকটা গান, তারপর ফিরে এসে আজকের আড্ডা জারি থাকবে সেই প্রেমের শহর রোমাকে নিয়ে। সঙ্গে থাকুন।

আপনি শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। আপনি শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা।

ফিরে যাওয়ার পালা কানে কানে রোমে। ইয়েস, আর সেই রোম আমাদের জন্য অপেক্ষা করছে। যে বিরতির আগেই বলেছিলাম যেখানে গেলে অবশ্যই আপনি প্রেমে পড়বেন, আর প্রেমে পড়ে সেই নগরীকে ডাকবেন আদর করে রোমা হিসেবে। তো প্রাচ্য ও পাশ্চাত্যের অদ্ভুত মিলনক্ষেত্র ইতালির রাজধানী রোম শহর। দেখবার স্বাদ প্রত্যেকেরই আছে, আপনার আমার সকলের, যার আরেক নাম হলো দ্য ইটার্নাল সিটি, অর্থাৎ চিরন্তন নগরী। তো ইতালি হলো জুলিয়াস সিজার, নিরো, বিশ্ববিখ্যাত স্থপতি ও চিত্রকর মাইকেল অ্যাঞ্জেলো রাফেলের দেশ। আর এই দেশেই জন্মেছিলেন বেহালা বাদক ইহুদি মেহুদ্দিন, যার মন মাতানো সুরের মূর্ছনা আজও মানুষকে মন্ত্রমুগ্ধ করে রাখে, আচ্ছন্ন করে রাখে। আর এই গৌরবময় ঐতিহাসিক শহর আরও অনেক বিখ্যাত সব মানুষের কিন্তু কর্মভূমি বলতে পারেন। তো রোমে প্রবেশ করে রোমাঞ্চ যেমন আসবে, তার পাশাপাশি প্রেমে পড়ে রোমাও হিসেবে ডাকবেন। তাই আমাদের আড্ডা জারি আছে, এবং আড্ডা জারি থাকতে থাকতে আরেকটা একটু বলে রাখি যে খুব সহজে রোমে পৌঁছে যাবেন তো ঠিকই, তো ট্যুর গাইডকে সঙ্গে নিয়ে একে একে যেটা দেখবেন সেটা হলো রোমান ফোরাম, ভিক্টোরিয়া, ইমানুয়েল মনুমেন্ট, ক্যাপিটাল প্রভৃতি প্রাচীন রোমান সাম্রাজ্যের বিখ্যাত নিদর্শন। আরেকটা জিনিস, সর্বোপরি মধ্যযুগে যে রেনেসাঁ ছড়িয়ে পড়েছিল, ছোট এবং অখ্যাত এই রোম থেকে সারা বিশ্বে তারই সাক্ষী হিসেবে রোমের আভিজাত্যপূর্ণ বিশাল কলোসিয়াম। তো রাজা ভেসপাসিয়ানের আমলে কলোসিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয় তার আলাপি ছেলে টাইটাসের দাবি ও ইচ্ছানুসারে। আর এর ভেতরকার অ্যাম্ফিথিয়েটারের সঙ্গে রোমের ঐতিহ্য, ইতিহাস ও সংস্কৃতি অঙ্গাঙ্গীভাবে গেঁথে রয়েছে। তো টাইবার নদীর পশ্চিম তীরে প্যান্থিয়ন বা সর্বদেবতার মন্দির, এবং নাভোনো স্কোয়ারের ঠিক মাঝখানের অংশটিতে রাজসিক গোলাকার কলোসিয়াম। গাইড কি বলবে জানেন? গাইড বলবে নামটি দেওয়া হয়েছে সম্রাট নিরোর বিশাল কৃতি এক মর্মর মূর্তির নামানুসারে। একদা এখানে প্রায় 75,000 দর্শকের বসবার ব্যবস্থা ছিল, তাই সামনের বিশাল প্রাঙ্গণ জুড়ে সম্রাট বসবার যে ব্যাপারটা, সেনেটর ও সমাজের নানা বর্গের মানুষ বসবার আসনে নির্দিষ্ট করা ছিল। তো কলোসিয়ামের চত্বরে প্রচুর সুপুরুষ ইটালিয়ান গ্ল্যাডিয়েটারদের, অর্থাৎ যোদ্ধার পোশাক পরে ঘুরে বেড়ান। জানব আরও কিছু রোম সম্পর্কে, সঙ্গে থাকুন আর এনজয় করতে থাকুন আজকের এই রেডিও বাংলা নেট .com-এর স্পেশাল আড্ডা রোম নিয়ে, শুধুমাত্র সৌভিকের সঙ্গে গান মুসাফে। জুড়ে থাকুন, ফিরে আসছি।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

ফিরে এলাম রোমের কথা নিয়ে। গান মুসাফিরে সৌভিকের সঙ্গে শুনছেন একটা স্পেশাল আড্ডা। তো কলোসিয়ামের কথা বলছিলাম বিরতির আগে, আরেকবার বলি, এই কলোসিয়ামের আরেকটা মজার ব্যাপার হলো আমাদের প্রত্যেকের কাছে এই ব্যাপারটা আকর্ষণীয় হয়ে উঠবে। আরেকটা ব্যাপার, সামান্য দক্ষিণে এদের পাশে দাঁড়িয়ে আপনি কিন্তু ফটো তুলতে পারবেন এবং এরাই আপনাকে পরিয়ে দেবেন গোলাপি রঙের ইটালিয়ান রূপ ও পাতার মুকুট। আপনাকে দেখলেও তখন কিন্তু মনে হবে যোদ্ধা। তাই গ্ল্যাডিয়েটরদের নিয়ে ভ্রমণার্থীদের উৎসাহের কিন্তু শেষ থাকে না। তো কলোসিয়ামের ভেতরে প্রবেশ করতে কিছু প্রবেশমূল্য ধার্য করা আছে, তাই সারাক্ষণই দেখা যাবে টিকিট কেনার একটা জন্য দর্শনার্থীরা লাইনে দাঁড়িয়ে আছেন। আর তাছাড়া হামেশাই এই বিশাল স্থাপত্যে পৃথিবীর নানা প্রান্ত থেকে আসা নানা রকমের ইউনিট ফিল্ম বা বিজ্ঞানের জন্য দিবারাত্র শুটিং হয়েই চলেছে। তো আরেকটা জিনিস যেটা জানবো সেটা হচ্ছে এইখানকার আরেকটা ব্যাপার, যে কলোসিয়ামের বিশাল স্টেডিয়ামে একদা সিংহ মানুষের মধ্যে যুদ্ধ হতো, জেলবন্দি ঘোর অপরাধীদের ছুঁড়ে দেওয়া হতো ক্ষুধার্ত সিংহের হাতে, হতভাগ্য যোদ্ধা বেটি অপরাধীদের বর্মের দুপাশে কোমর থেকে পেট পর্যন্ত খোলা রাখা হতো, কারণ উন্মত্ত জনতা উন্মাদ আনন্দে দেখতে চাইত রক্তাক্ত লড়াককে। স্বভাবতেই এই অসম যুদ্ধে মৃত্যু হতো ক্ষতবিক্ষত যোদ্ধার, আর এই মানুষ সিংহের রক্তক্ষয়ী অমানবিক ঘৃণ্য মরণ মাচন যুদ্ধের প্রতিটি মুহূর্ত মুহুর্মুহু হাততালিতে মুখরিত হয়ে উঠত সেই স্টেডিয়াম। আরেকটা যেটা অদ্ভুত ব্যাপার সেটা হচ্ছে বেশিরভাগ সময় কিন্তু সিংহ এই লড়াইয়ে হেরে গেলেও মালিককে রাজার আদেশে মেরে ফেলা হতো। তার অপরাধ হলো সে সিংহটাকে ঠিক মতো না খাইয়েও যথাযথ যত্ন না নিয়ে সেই রকমভাবে তৈরি করতে পারেনি যাতে সিংহ মানুষের সঙ্গে যুদ্ধ করে জিততে পারে, অর্থাৎ মানুষের চাইতে সিংহের জীবন বেশি মূল্যবান। সঙ্গে থাকুন, রোমের আরও কিছু কথা নিয়ে ফিরে আসছি খুব তাড়াতাড়ি। এখন গান।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

তো ফিরে এলাম আবারও ব্যাক টু ব্যাক কয়েকটা গানের পর। আজকের এই স্পেশাল আড্ডা রোমের কথা নিয়ে। তো কয়েক শতাব্দী আগে রোমে কোনো বাড়িতে কত কৃতদাস মধুর রয়েছে সেই নিরিখে সেই ব্যক্তি সমাজে কতখানি প্রতিষ্ঠিত ও তিনি কতটা বিত্তশালী ও ক্ষমতাবান সেটা যাচাই করা হতো। ইতিহাস বলে রোমানরা ছিল খুবই যুদ্ধপ্রিয় জাতি, তাই বিভিন্ন প্রান্তে থাকা তাদের মধ্যে যুদ্ধবিগ্রহ হামেশা লেগেই থাকত। আর যুদ্ধে যখন যারা জয়লাভ করত তারা সেই বিজিত রাজ্যের অধিবাসীদের বন্দী করে নিজেদের কৃতদাস বানিয়ে ফেলত, আর এই কৃতদাসদের বিক্রি করা হতো বিরাট বাজারে। আর সেই বাজারে পশু পাখিদের মতো কৃতদাস বেচাকেনা চলত। বয়স, শরীরের গঠন ও সামর্থ্য অনুযায়ী এদের দর ধার্য হতো, আর মালিক নিজেদের পছন্দ অনুযায়ী পুরুষ ও মহিলাদের রেখে দিত নিজেদের ব্যবহারের জন্য। একটা যেটা দেখবেন, কলোসিয়াম যেদিকে ভেঙে পড়বে সঙ্গে সঙ্গে রোম ও পরবর্তীতে সারা বিশ্ব ধ্বংস হয়ে যাবে। যাই হোক, এখান থেকে কিন্তু অল্প দূরে রয়েছে একটা রোমান ফোরাম। সিজারের সমকালীন রোমের বেশ কিছু নিদর্শন দেখতে পাওয়া যাবে এখানে, এবং প্রাচীন মন্দির ও মন্দিরের ধ্বংসাবশেষ এবং এখনও কিন্তু জুলিয়াস সিজারের কথা কিন্তু শোনা যাবে। এবং এর পাশাপাশি রোমকে নিয়ে প্রচলিত সেই বিখ্যাত প্রবাদ বাক্য, রোম ওয়াজ নট বিল্ড ইন এ ডে। তো যাই হোক, তারপর পরের দিন পৌঁছে যেতে হবে কিন্তু ট্রেভি ফাউন্টেন, যার চারদিক থেকে আটটি জলাধার এসে অপূর্ব এক সুষমা মণ্ডিত ঝর্ণাধারের সৃষ্টি করেছে, সেটা কিন্তু অবশ্যই দেখবেন। এবং এর প্রতিটি অঙ্গে রয়েছে মাইকেল অ্যাঞ্জেলোর কারিগরি দক্ষতা ও শিল্প নৈপুণ্যতার ব্যতিক্রমী ছাপ, দেখতে ভুলবেন না অবশ্যই এই ঝর্ণা। সঙ্গে থাকুন, ফিরে আসছি।

তো ফিরে এলাম আবার রুমের কথা নিয়ে। তো এত কম সময়ের মধ্যে পুরো রুমটাকে ধরা কিন্তু সম্ভব নয়, তাই টুকরো টুকরো কিছু কিছু জায়গা আপনাদেরকে শেয়ার করলাম, যার মাধ্যমে আপনারা কিন্তু বুঝতেই পারছেন যে অবশ্যই কিন্তু পায়ে হেঁটে অবশ্যই যাওয়া উচিত সেই রুমে। তো এই তো আপনাদের কয়েকটা জায়গার কথা বললাম, এরপর আরেকটা জায়গা অবশ্যই কিন্তু যাবেন, সেটা হচ্ছে পিৎজা ফেলা পিগনোরিয়া, মানে রোম টার্মিনি, অর্থাৎ রোমের বিখ্যাত বিশাল রেড স্টেশন, রং বেরঙের কাঁচে ঘেরা ব্যাপটিস্ট ট্রি ডোর অফ দ্য প্যারাডাইস দ্য প্যান্থিয়ন। এখানকার বিখ্যাত মিউজিয়াম, মানে মিউজিয়ামে অজস্র দ্রষ্টব্য, কিন্তু বিশেষ করে গ্রিক রোমান শৈলীর বিশ্ববিখ্যাত ভাস্কর্য পেন্টিং কিন্তু দেখলে আপনিও অবাক হয়ে যাবেন, তাই অবশ্যই দেখবেন। আর এই সমস্ত দর্শনীয় স্থান কিন্তু কাছে পিঠে হওয়ার দরুন পায়ে হেঁটেই আপনি অনায়াসে দেখতে পারবেন। তো রোমে প্রাচীন ঐতিহ্যপূর্ণ নানা স্মৃতি বিজড়িত ভাস্কর্য এবং আরও বহু প্রাসাদ, সৌধ, স্থাপত্য, মেমোরিয়াল রয়েছে, আর এত সব দর্শনীয় স্থান দেখতে গেলে কিন্তু 10 দিনও পর্যাপ্ত নয়। তো প্রসঙ্গত রোম শহরে প্রায় রয়েছে যেটা 900 চার্চ, পৃথিবীর অন্য কোনো শহরে এত বেশি চার্চ নেই, এবং এই শহর জুড়ে রয়েছে 2000-এর বেশি ফাউন্টেন, তাই এই শহরের আরও এক পরিচিতি ফোয়ারার শহর নামে। তাই আমাদের আজকের আড্ডা শেষ করব ফোয়ারার শহরকে ভালোবেসে, অবশ্যই পায়ে হেঁটে এই ফোয়ারার শহর দর্শন করবেন। কেমন লাগলো এই শো শেষের পর জানতে ভুলবেন না, 4475039657 1 2। আর যারা ইতিমধ্যেই রোম ঘুরে এসছেন বা যাবেন ঠিক করছেন, ঘুরে এসে অবশ্যই কিন্তু আমাকে লিখতে ভুলবেন না কেমন লাগলো রোমের এই জায়গাগুলো। আজ আসি, দেখা হবে আগামীকাল ঠিক এই সময়। ভালো থাকুন আর এনজয় করতে থাকুন, এভাবেই 24x7 অনলাইন বাংলা রেডিও স্টেশন।

আচ্ছা, আপনার যখন মন কেমন করে তখন আপনি কি করেন? গল্পের বইটা বেশি করে পড়েন নাকি প্রিয় মানুষের জন্য চিঠি লেখেন? মন কেমন করলে আপনার সব থেকে বেশি কোথায় ঘুরতে যেতে ইচ্ছে করে? আজকে শুনব আর শেয়ার করব মন কেমনের গপ্প। আপাতত তিনটে গান সাজিয়ে রাখলাম আপনার জন্য। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানি.কম এ। মন যখন নিরুদ্দেশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নেই ডট কমে, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.radiobanglanet.com আর আমাদের ফেসবুক পেজ রেডিও বাংলা নেট। আমার মন খারাপ করলে আমি নিজেকে নিয়ে সোলো ডেটে বেরিয়ে যাই, কারণ নিজের সঙ্গে সময় কাটানোটা ইটস ভেরি ইম্পর্ট্যান্ট। নিজের মন খারাপের গপ্পগুলো যদি নিজের সঙ্গে নিজে আলোচনা করা যায় এবং ডিসকাস করা যায়, আমার মনে হয় তার সমাধানটা নিশ্চয়ই বেরোবে। আপনার কি মনে হয়? আপনিও কি সোলো ডেট করেন? তাহলে চটপট আমাকে হোয়াটসঅ্যাপ করে জানান +447503965712 তে। ফিরছি আরও কয়েকটা গানের পরে।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং, শুধুমাত্র রেডিও বাংলা নেই ডট কমে, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। আজ করছি মন কেমনের গপ্প। মনটা খারাপ হলে আমার সব থেকে বেশি আর একটা জিনিস করতে ইচ্ছে করে, সেটা হলো প্রাণ খুলে লিখতে ইচ্ছে করে। লেখাটা না অনেকটা মেডিসিনের মতো। আপনার যখন মন খারাপ হচ্ছে এবং যে কারণে মন খারাপ হচ্ছে সেটা আপনি একটা নোট প্যাডে লিখে ফেলুন এবং দেখবেন সেই মন খারাপগুলো কিছুটা হলেও বিলীন হয়ে যাবে। এই টেকনিকটা আমি ফলো করি, আপনিও করে দেখতে পারেন, মন খারাপগুলো ভ্যানিশ হয়ে যাবে। আপাতত আপনার মন খারাপগুলো ভ্যানিশ করার জন্য সাজিয়ে রাখলাম পরপর কয়েকটা গান। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং, ফিরছি একটা ব্রেকের পরে।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. The expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
4: শুনছেন রেডিও বাংলানেট.com, বাংলার গান বাঙালির প্রাণ।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেই.কম এ। মন যখন নিরুদ্দেশ, মন কেমনের কপ্প করতে করতে মন ভালো হয়ে যাচ্ছে। আমার মনে হয় নিশ্চয়ই যাচ্ছে, কারণ আপনার মন ভালো করার দায়িত্ব আমার ওপর। ভালো গান কিন্তু মনটা চনমনে করে দেয়, আর আপনার মন যদি এখনও ভালো না হয়ে থাকে তাহলে আপনার মন খারাপের গপ্পগুলো আমাকে শোনান +44750396571২ তে। আমি শিওর আপনার মন কেমনের কোনো একটা সলিউশন দেবো, যাতে আপনার মনটা ইনস্ট্যান্ট ভালো হয়ে যায়। মন কেমন করলে আপনার সবথেকে প্রিয় মানুষটার সঙ্গে প্রাণ খুলে কথা বলুন। কথা বললে ব্যথা কমে, মন কেমনও গায়েব হয়ে যায়। শুনতে থাকুন নানির সঙ্গে রং বেরং, ফিরছি আরও কয়েকটা গানের পরে।

0: বাঙালির আড্ডা মানেই কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
1: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নেই ডট কমে। মন যখন নিরুদ্দেশ, এমন অনেক সময় হয়েছে মন কেমনের গপ্প যার সঙ্গে শেয়ার করি বা মনের কথা যার সঙ্গে শেয়ার করি, সে হয়তো ব্যস্ত রয়েছে নিজের কোনো কাজে, বা সেই সময়টা বলার মতো ইচ্ছে করছে না কাউকে, কোনো কথা শেয়ার করতে ইচ্ছে করছে না, তখন আমি রেডিও শুনেছি। কারণ রেডিও একটা ম্যাজিক, অপরদিকে মানুষটা অজান্তেই যে আপনার মনটা ইনস্ট্যান্ট ভালো করে দেবে সেটা আপনি নিজেই টের পাবেন। এবং আমি শিওর যে আপনার সঙ্গে আমি প্রত্যেকটা দিন আড্ডা মারি, আমার কথা শুনলেও নিশ্চয়ই আপনার মনটা ভালো হয়ে যায়। আপনার মন কেমনের গপ্প যদি শেয়ার করতে হয় তাহলে আমাকে চটপট হোয়াটসঅ্যাপ করুন, আমি তো রয়েছি আপনার জন্য, +447503965712। এই যে একটা ঘন্টা কাটাতে আপনার সঙ্গে আমার এত মনের একটা গভীরতা তৈরি হয়েছে, আর সময় যখন বলে প্রায় শেষ না একেবারেই শেষ আজকের মতো অফকোর্স, তখন আমার মনটা ভীষণ খারাপ হয়ে যায়। কিন্তু কিছু করার নেই, আমাকে তো বিদায় নিতেই হবে। আজ আসি, সামনের সোমবার আবার আপনার সঙ্গে আড্ডা হবে, গপ্প হবে, ততক্ষণ শুনতে থাকুন রেডিও বাংলা নেই ডট কম, মন যখন নিরুদ্দেশ।

দৈনন্দিন জীবনের ব্যস্ততা, একঘেয়ে কাজকর্ম করতে করতে যখন শরীর মন হাঁপিয়ে ওঠে, তখন মন চায় এক ছুটে বেরিয়ে পড়তে। আর সেই যে বেরানো, তার সঙ্গে সঙ্গে মন প্রাণ ফুরফুরে করে আবার ফিরে আসা। এই যে বেরানোর কথা বলছি, এক্ষেত্রে যেটা হয়, অনেক সময় আমরা পাশে সেরকম ভাবে কাউকে পাই না, তাই বলি কি বেরানো হবে না? নিশ্চয়ই হবে। আর সেই জন্য এখন অনেকেই কিন্তু সোলো ট্রিপ করছেন। সেই একলা চলার গল্প নিয়েই আজ আমাদের পপকর্ন। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা হাজির হয়ে গেছি আমাদের আজকের পপকর্ন নিয়ে, যেখানে আমরা আজ কথা বলবো সোলো ট্রিপ নিয়ে। আমরা এই যে বেড়ানোর কথা বলছি, বেড়ালে সত্যি কিন্তু মন ভীষণ ভালো হয়ে যায়, আর তারপর সেই আনন্দ নিয়ে ফিরে এসে আবার নতুন উদ্যমে কাজ শুরু করা যায়। সেই জন্যই মাঝে মধ্যেই একটু ছুটি পেলেই বেরিয়ে পড়া, আর সেখানে সেই বেড়ানো হোক না একলা, সেই একলা চলার গল্প নিয়ে থাকবো। তবে এখন শুনবো গান, ফিরে আসছি পরপর তিনটে গানের ওপারে। আমি অনামিকা, আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

পরপর তিনটে গান ছিল আপনার জন্য। ফিরে এলাম গানের পর আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। শুনছেন রেডিও বাংলানেট ডট কম। আমাদের আজকের পপকর্নে আমরা সোলো ট্রিপ নিয়ে কথা বলছি। এখন অনেকেই একলা বেড়াতে যান, অনেক সময় যেটা হয় সবার সঙ্গে প্ল্যান করতে গিয়ে বেড়ানোটাই হয় না, তাই অনেকেই একা যেতেই পছন্দ করেন। আবার অনেকে একা একা নিজের মতো করে বেড়াতে পছন্দ করেন, যেখানে যেতে ইচ্ছে করছে সেখানে যাওয়া, যেখানে যে কদিন থাকতে ইচ্ছে করছে সে কদিন থাকা, যা খেতে ইচ্ছে করছে তাই খাওয়া, সব মিলিয়ে নিজের সঙ্গে কটা দিন খুব সুন্দর করে কাটানো, নিজের মতো করে কাটানো, আর সেই মুহূর্তগুলোকে খুব সুন্দর করে উপভোগ করা, সব মিলিয়ে সোলো ট্রিপ কিন্তু অনেকেই ভীষণ ভীষণভাবে উপভোগ করেন। তবে একলা বেড়াতে গেলে কয়েকটা জিনিস কিন্তু ভীষণ মাথায় রাখা প্রয়োজন, যেহেতু একা বেড়াতে যাচ্ছেন সেক্ষেত্রে যেই জায়গায় যাওয়া হচ্ছে সেই জায়গাটার ব্যাপারে একটু জেনে নেওয়াটা ভীষণভাবে প্রয়োজন। তার সঙ্গে কোথায় থাকা হচ্ছে সেই জায়গাগুলো যদি আগে থেকে বুক করে নেওয়া হয় তাহলে অনেক সুবিধে হয়। আর তারপর সেখানে এক জায়গা থেকে আরেক জায়গা যেতে হলে সেই যাতায়াতের মাধ্যম কি হবে সেই ব্যাপারেও কিন্তু একটু জেনে নেওয়াটা প্রয়োজন। যদি পাবলিক ট্রান্সপোর্ট হয় সেক্ষেত্রে কিভাবে সেটা ব্যবহার করতে হবে, যদি গাড়ি বুক করতে হয় সেক্ষেত্রে বা কিভাবে বুক করতে হবে আগে থেকে যদি সেটা করে নেওয়া যায় তাহলে কিন্তু অনেক বেশি সুবিধে হয়। আর তাছাড়া যে ডকুমেন্টসগুলো নেওয়া হচ্ছে সেগুলোকেও খুব সুন্দর করে গুছিয়ে নিয়ে যাওয়া, সব মিলিয়ে কয়েকটা জিনিস যদি একটু মাথায় রাখা যায় তাহলে কিন্তু সোলো ট্রিপ সত্যি ভীষণ ভীষণভাবে উপভোগ করা সম্ভব। আমাদের আজকের এই একলা চলোর গল্প নিয়ে আমরা থাকবো, তবে এখন শুনবো গান। ফিরে আসছি কানের ওপারে আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

তার মধ্যে কিন্তু একটা আলাদা মজা আছে। অনেক সময় যেটা হয়, সবার সঙ্গে প্ল্যান করতে গিয়ে নিজের বেড়ানোটাই হয় না, তাই যদি একা বেরিয়ে পড়া যায় তাহলে নিজের মতো করে নিজের পছন্দ মতো জায়গায় নিজের মনের আনন্দে ঘুরে আসা যায়। তবে এই যে একলা যাওয়া বা বেড়ানো, সেক্ষেত্রে কয়েকটা জিনিস আমাদের মাথায় রাখাটা ভীষণ প্রয়োজন। আমরা বিরতিতে যাবার আগেই কথা বলছিলাম, যদিও আমরা জানি যে আমাদের বেড়াতে গেলে আমরা কিভাবে প্যাকিং করব, কোন কোন জিনিসগুলো আমরা নেব, তবে বেড়াতে গেলে, একা বেড়াতে গেলে স্পেশালি, যত লাগেজটা হালকা হয় ততই সুবিধে। কারণ নিজের লাগেজ তো নিজেকেই বইতে হবে, তাই সেটা যত হালকা হবে ততই নিজের জন্য সুবিধে। চলাফেরা করতেও কিন্তু অনেক বেশি আনন্দের সাথে, অনেক সুবিধে মতো ঘোরা যায়। আর ওষুধপত্রের ক্ষেত্রে নিজের যেগুলো প্রয়োজনীয় ওষুধ সেগুলো তো অবশ্যই নিতে হবে, তার সঙ্গে ছোটোখাটো যেমন ঠান্ডা লাগা, সর্দি বা যে সমস্ত পেট ব্যথা, মাথা ব্যথার যে ওষুধগুলো রয়েছে বা ফার্স্ট এইডের ছোট ছোট যে জিনিসগুলো, সেগুলো যদি সঙ্গে একটু ক্যারি করা যায় তাহলে কিন্তু ভীষণ ভালো হয়। আর তার সঙ্গে খাওয়া দাওয়ার ক্ষেত্রেও কিন্তু ভীষণ নজর দেওয়াটা প্রয়োজন, যেহেতু একা বেড়াতে যাওয়া হচ্ছে, সেক্ষেত্রে যাতে অসুস্থ হয়ে না পড়তে হয় সেই দিকে কিন্তু নিজেকেই নজর রাখতে হবে। সেই জন্য যতটা সম্ভব নিজেকে সুস্থ রাখতে হবে একলা বেড়াতে গেলে। আমাদের এই একলা বেড়ানোর গল্প জারি থাকবে, তবে গানের ওপারে ফিরে আসছি। গানের ওপারে আমি অনামিকা, আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.কম। মন যখন নিরুদ্দেশ।

সঙ্গে কেউ নেই নিজের খেয়ালে কটা দিন কাটানো। শান্ত পাহাড় হোক কিংবা সমুদ্র সৈকত, নিজের মতো করে মজা করে কটা দিন উপভোগ করা। আর সেই একলা চলার গল্প নিয়ে আজ আমাদের পপকর্ন। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা এই যে সোলো ট্রিপ নিয়ে কথা বলছি, সেখানে আমরা বিরতিতে যাবার আগে কথা বলছিলাম যে একা যেহেতু বেড়াতে যাওয়া হচ্ছে, সেক্ষেত্রে কয়েকটা জিনিস যদি আমরা মাথায় রাখি তাহলে সেই সোলো ট্রিপটা অবশ্যই হয়ে উঠতে পারে স্মরণীয় একটা বেড়ানো। আর সেই জন্য আমাদের যেটা নিরাপত্তার জায়গাটা, অবশ্যই আমাদের একটু খেয়াল রাখা প্রয়োজন। আমরা যেখানে বেড়াতে যাচ্ছি সেই জায়গাটা সম্বন্ধে একটু জেনে নেওয়া, সেখানকার যদি কোনো এমার্জেন্সি নাম্বার থাকে সেটা রাখা, যাতে অসুবিধায় পড়লে সেখানে ফোন করা যায়। তারপর নিজের যে জিনিসপত্রগুলো, যদি বিদেশে যাওয়া হয় সেক্ষেত্রে পাসপোর্ট, ভিসা, এই যে জিনিসগুলো সেগুলো একটু খুব সাবধানে রাখা। নিজের মোবাইল ফোনটাকে যাতে সবসময় চার্জে থাকে সেটাও একটু নজরে রাখা, যাতে যে কোনো অসুবিধায় পড়লে আমরা টেলিফোনে কারোর সঙ্গে আমরা যোগাযোগ করে নিতে পারি। এইভাবে যদি আমাদের বেড়ানোটাকে আমরা একটু প্ল্যান করে নিই, তাহলে কিন্তু আমাদের সেই সোলো ট্রিপ বা সেই একলা বেড়ানোকে আমরা সত্যি ভীষণ ভীষণভাবে উপভোগ করতে পারবো। আমাদের আজকের এই একলা চলার গল্প জারি থাকবে, তবে এখন পরপর দুটো গান আপনার জন্য। ফিরে আসছি গানের ওপারে, আমি অনামিকা, আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।

নিজের মতো বেরিয়ে পড়া, সঙ্গে কেউ নেই, কারো কথা শোনারও নেই, কেউ কিছু বলারও নেই, শুধু নিজের খেয়ালে ঘুরে বেড়ানো, একটা পুরো এলাকা চষে ফেলা, সব মিলিয়ে একলা চলার একটা আলাদা আনন্দ। পাহাড়ের কোলে চুপটি করে সারাটা দিন বসে থাকা কিংবা সমুদ্র সৈকতে বালির ওপর দিয়ে হেঁটে চলা, এই যে একটা মুহূর্ত নিজের মতো করে উপভোগ করা, এটাই তো সোলো ট্রিপের মজা, এটাই তো নিজের সঙ্গে নতুন করে আলাপ করা। সেই সোলো ট্রিপের গল্প নিয়ে আমাদের আজকের পপকর্ন। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা এই যে একলা চলার গল্প নিয়ে রয়েছি, আসলে এখন অনেকেই কিন্তু একা বেড়াতে যেতে পছন্দ করেন, নিজের সঙ্গে কিছুটা সময় কাটাতে, নিজের মতো করে কিছুটা সময় উপভোগ করতে পছন্দ করেন। আর সেই জন্যই আমাদের আজকের পপকর্নে আমরা কথা বললাম সোলো ট্রিপ নিয়ে। আর এইভাবে কথা বলতে বলতে, গল্প করতে করতে আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, যেখানে ঘড়ি বলছে অনামিকাকে বিদায় নিতে হবে। তবে কথা দিচ্ছি, আজকের মতো চলে গেলেও আগামীকাল থেকে একই সময় আবার চলে আসব পপকর্ন নিয়ে আপনার সঙ্গে জমি আড্ডা দিতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।
3: হার

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

0: লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: খুব বেড়াতে যেতে ইচ্ছে হচ্ছে, একঘেয়েমি থেকে একটু মুক্তি পেতে মন চাইছে। দিগন্ত ছোঁয়া সাগরে সূর্যোদয়, বরফের উপরে সোনালি সূর্যাস্ত, রোমাঞ্চে ভরা জঙ্গল, আমরা করব আপনাদের ইচ্ছে পূরণ। যোগাযোগ করুন আমাদের সাথে, 40 বছর ধরে আপনাদের স্বপ্ন পূরণের সাথে, গ্লোব অল ইন্ডিয়া সার্ভিসেস লিমিটেড।
2: For more details, log on to www.globe.in.

0: একজন শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা.com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
1: শুনছেন রেডিও বাংলা.com, বাংলার গান, বাঙালির প্রাণ।

0: বাঙালি মানেই গানের অন্ধভক্ত,
1: কারোর কাছে বাংলা গান মানেই জীবনের উচ্ছ্বাস। আবার কারোর কাছে প্রেমের ফাগুন মাস, কারোর কাছে বাংলা গান এখনো যেন সেই নস্টালজিয়া। আবার কারোর মতে গানে গানে সেই পুরনো দিনে হারিয়ে যাওয়া।
2: একদিন দল বেঁধে কজনে মিলে যায় ছুটে খুশিতে হারাতে।
0: আর এবার সেই সব ভালো লাগা অনুভূতি রেডিও বাংলা নেট.কম এর নিবেদন, হারানো সুর প্রতি শনিবার শুনতে একদম ভুলবেন না।

0: বাঙালি মানে ভরপুর খাওয়া দাওয়া, আর বাঙালি মানে ভাত ঘুম, বাঙালি মানে ভাষা দিবসের সেলিব্রেশন, আর বাঙালি মানে ইলিশ চিংড়ি ডিবেট, বাঙালি মানে মন ভালো করা বাংলা গান।
1: কি লিখি তোমায় প্রিয়তম,
0: সে গানের ঠিক বসবে সোম থেকে শুক্র গান দরিয়ায়, সঙ্গে থাকবো আমি রুবিনা শুধুমাত্র রেডিও বাংলানে .com এ।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ, শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ভিড়েই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
2: সময়।
1: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: আপনি শুনছেন রেডিও বাংলা net.com। মন যখন নিরুদ্দেশ।

তেরোর গেরোর কিছু কথা আগে। হ্যাঁ, এই 13 তারিখ কিংবা 13, এই যে সংখ্যাটা, তাকে ঘিরে কিন্তু অজস্র গল্প আছে। তার মধ্যে অন্যতম যে কারণটি, সেটি হলো অনেকেই মনে করেন এই 13 তারিখটি খুব একটা সুবিধার নয়, বা 13 সংখ্যাটি খুব একটা পয়া নয় আর কি, বরঞ্চ একে অপয়াই বলা যেতে পারে। এই জন্য প্রবাদ আছে আনলাকি 13। তো এই আনলাকি 13 কেন আনলাকি, আর এর পেছনে যে কত গল্প, কত ঘটনা এবং কত বিচিত্রকর সমস্ত জিনিসপত্র আছে, সেগুলো শুনলে একদম তাক লেখে যেতে হয় মশাই। তো রেডিও বাংলানাইট ডট কমে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে এরকমই কিছু কথা 13কে নিয়ে আমি গৌরব আপনার সঙ্গে শেয়ার করব। কাজেই বলছিলাম না, 13র গেরো। তো এই 13র গেরোকে নিয়েই আজকে আমাদের আড্ডাটা জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। কাজেই সঙ্গে থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট .com।

আমাদের লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা .com এর ওয়েব তরঙ্গে।
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজের সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: শুনছেন radio bangladesh.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

তো 13-কে কেন বলা হয় আনলাকি, সেটা নিয়ে কিন্তু নানা মুনির নানা মত। তবে সব থেকে যে জনপ্রিয় মতামত সেটি হলো একটি বিবলিক্যাল রেফারেন্স। তো রেডিও বাংলানেট ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। 13-কে নিয়ে আমাদের আড্ডাটা জারি আছে, তার কারণ আজকে 13 তারিখ। তো 13-কে অনেকেই বলেন ব্যাপারটা হচ্ছে আনলাকি, তার পেছনে অন্যতম একটি কারণ হলো জুডাস। আগে হ্যাঁ, সেই জুডাস যিনি যীশুখ্রিস্টের শিষ্য ছিলেন এবং তিনি যীশুখ্রিস্টকে ধরিয়ে দিয়েছিলেন রোমান সেনাদের হাতে, এবং বলা হয়ে থাকে যে তিনি এই বিশ্বাসঘাতকতাটা করেছিলেন ফর দ্য 13 pieces of silver, অর্থাৎ 13টি ওই রৌপ্য খণ্ডের জন্য বা 13 রূপোর মুদ্রার জন্য। আর তারপর থেকেই 13-কে বলা হয়ে থাকে আনলাকি 13। তো রেডিও বাংলানেট ডট কমে এই আনলাকি 13-কে নিয়েই আমাদের আড্ডাটা জারি আছে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর রাজা পরদেশী এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশীর সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Eto services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.

তোমার ভালো লাগার ড্রয়িং রুমে, তোমার ভালো থাকার মুহূর্ত নিয়ে আমি শৌভিক থাকবো সোম থেকে শুক্র শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ গান মুসাফির নিয়ে তোমার ভালোবাসার

ফ্রাইডে দ্য 13th, এই ব্যাপারটা তো শুনেছেন, এবং এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত অপয়া একটি দিন, এই কথাই বলা হয়ে থাকে পৃথিবীর বিভিন্ন প্রান্তে। কিন্তু এর পেছনে একটি কী কারণ বলুন তো? এর পেছনে কিন্তু একটা ঐতিহাসিক কারণ আছে। সেই কারণটা খ্রিস্টীয় চতুর্থ শতকে। বলা হয়ে থাকে যে সেই সময় খ্রিস্টানদের দুটি গোষ্ঠীর মধ্যে মারাত্মক একটি লড়াই হয়, এবং সেই লড়াইতে কয়েক হাজার থেকে আরম্ভ করে কয়েক লাখ মানুষ মারা যান। এবং সেই ঘটনাটি ঘটেছিল কোনো এক শুক্রবার, এবং সেই শুক্রবার এই ডেটটা ছিল 13th। কাজেই বুঝতে পারছেন যে এই যে ফ্রাইডে দ্য 13th, তার পেছনে কিন্তু একটা ঐতিহাসিক কারণ আছে। তো রেডিও বাংলানে.com-এ আজকে ইচ্ছে ডানার আড্ডার আসরে আমাদের আড্ডাটা জারি আছে 13 গেঁড়োকে নিয়ে। তো এই আনলাকি 13-কে ঘিরে অনেক গল্প, অনেক ঘটনা আছে, এরকমই আরও কিছু কথা আপনার জন্য ওয়েট করবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট.com।

পৃথিবীর বিভিন্ন প্রান্তে বিভিন্ন মানুষ বিভিন্ন জিনিসকে ভয় পান, এবং সেই ভয়ের নাম দেওয়া হয়েছে ফোবিয়া, অর্থাৎ ফোবিয়া অর্থাৎ ভয়। তো এই ১৩ সংখ্যাটিকেও কিন্তু অনেকে রীতিমতন ভয় পায়, জানেন কি? তো রেডিও বাংলানেট ডট কমে শুনছেন ইচ্ছেদান, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে ১৩কে নিয়ে। আপনাকে বলছি ১৩র গেঁড়ো। তো এই ১৩র গেঁড়োর অন্যতম একটি ব্যাপার হলো যে অনেকেই এই সংখ্যাটিকে রীতিমতন আনলাকি বলে মনে করেন, এবং অনেকে আছেন যারা কিনা তারও এক কাঠি ওপরে, তারা এই ১৩ সংখ্যাটিকে রীতিমতন ভয় পান। তো এই ভয়েরও একটি পোশাকি নাম আছে, সেটা হলো ট্রিস্কাই ডেকাফোবিয়া। আগে হ্যাঁ, ট্রিস্কাই ডেকাফোবিয়া অর্থাৎ ১৩ কিংবা ১৩ তারিখ কিংবা ফ্রাইডে দ্য ১৩, সব কিছুকে অত্যন্ত বেশি করে ভয় করা। তাহলেই ভাবুন, তো রেডিও বাংলানেট ডট কমে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে ১৩কে নিয়েই আমাদের আড্ডাটা জারি আছে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

13, এই সংখ্যাটির যে কতটা ডিপ ইম্প্যাক্ট আমাদের বিভিন্ন জায়গায় আছে তার একটা সাধারণ নমুনা দিলেই বুঝতে পারা যায় আর কি। পৃথিবীর বিভিন্ন প্রান্তে এরকম বেশ কিছু শহর আছে যেখানে 13th Avenue কিংবা 13th রোডের কিংবা 13th লেনের কোনো রকম অস্তিত্বই নেই, 12-এর পরে ডাইরেক্ট 14th। আবার এরকম বেশ কিছু হোটেল আছে যেখানে কিনা এলিভেটার অর্থাৎ লিফটে 13th কোনো ফ্লোরের অস্তিত্বই নেই, 12, 12A এবং তারপরে 14। ইভেন বিভিন্ন হোটেলে এরকম ঘরও আছে যেখানে কিনা 12-এর পরে 12A তারপরে 14, 13 সেখানে রাখা হয়নি, ফ্লোরও রাখা হয়নি, রুম নাম্বারও রাখা হয়নি। তাহলেই ভাবুন যে 13-র ঠিক কত রকম কত বড় গেঁড়ো আছে। তো রেডিও বাংলানেট.com এ আজকে ইচ্ছে ডানা রাডার আসরে এই 13 তারিখ, এই 13-কে নিয়ে বেশ কিছু কথা আপনার সঙ্গে শেয়ার করলাম। একে অনেকে আনলাকি বলে মনে করেন, তার পিছনে কিছু যুক্তিও তারা দেন, সেরকম কিছু কথা আপনাকে বললাম। আবার এই 13 যে কত বড় ইম্প্যাক্ট সেই কথাও আপনাকে বললাম। কেমন লাগলো বলুন তো এই 13-কে নিয়ে এত কথা জেনে? জানার আমাকে মেল করুন idea@radiobanglanet.com অ্যাড্রেসে, আইডি অর্থাৎ ইচ্ছে রানার idea@radiobanglanet.com অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি, কিন্তু radiobanglanet.com চলতে থাকবে আপনারই জন্য, আপনারই পাশে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন radiobanglanet.com। টাটা।

radiobanglane.com এ আমি রুবিনা আছি আপনার সঙ্গে এবং শুরু হয়েছে গান দুরিয়ার আড্ডা। প্রত্যেক দিনের মতো আজকেও এক ঘন্টার গান দুরিয়ার আড্ডায় থাকবে অনেক কিছু, অনেক কথা, এবং তার সাথে সাথে আজকে স্পেশাল আড্ডায় থাকছে ঘুরতে যাওয়ার একটা ডেস্টিনেশন। কোন ডেস্টিনেশন বলুন তো? এমন কোথায় নিয়ে যাব যেখানে মন খারাপগুলো দূরে চলে যাবে, ম্যাজিকের মতো কাজ করবে, ম্যাজিকের শহরে, বুঝতে পারছেন না তো? আর থেকে আসি, এই জায়গাটিকে প্রচণ্ড ভালোবাসে, এবং কোন জায়গার কথা যেখানে সব কিছুই ম্যাজিক, সেই জায়গায় অবশ্যই নিয়ে যাব গান দুরিয়ার আড্ডার মাধ্যমে।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভায়নীর সঙ্গে আড্ডা জাংশনে।
1: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Etos Services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতা, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সব। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট লিংকে হেডলাইন্স কলকাতা, এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট .com এর ওয়েব তরঙ্গে।

আট থেকে আশি এমন কোন জায়গা আছে যেটা খুবই ভালোবাসে? সেখানের আনাচে কানাচে রয়েছে ম্যাজিক। বলা হয় নাকি এই পৃথিবীর মধ্যে সব থেকে যদি খুশির কোনো একটা জায়গা হয় সেটা নাকি এই জায়গা। বেশি আর মনে হয় না অপেক্ষা করিয়ে লাভ আছে, USA ডিজনি ওয়ার্ল্ড অর্থাৎ ডিজনিল্যান্ডের কথা বলছি, যেখানে গেলে আট থেকে আশি প্রত্যেকটা মানুষের কি সুন্দর ম্যাজিকের মতো কাজ করে, তাদের মনটা অনেকটা আনন্দে ভরে যায়, সমস্ত দুঃখগুলোকে সরিয়ে যেন রূপকথার রাজ্যে প্রবেশ করে।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

রেডিও বাংলা নেই ডট কমে আমি রুবিনা আছি এবং আজকে ডিজনিল্যান্ডে নিয়ে কথা হচ্ছে, যেটা ইউএসএর অ্যানহেইমে অবস্থিত এবং ওয়ার্ল্ড ডিজনি স্বপ্ন দেখেছিলেন এবং নিজেরা তৈরিও করেছেন। তিনি মনে করতেন যে এমন একটা জায়গা বানাবেন যে জাদুর দুনিয়ায় সেখানে সবসময় বিরাজ করবে এবং তার সাথে সাথে অবশ্যই সেখানে নস্টালজিয়াও ঘুরে ফিরে বেড়াবে। এই যে ডিজনিল্যান্ডের থিম পার্কের ব্যাপারে একটু বলে দিই, ডিজনিল্যান্ড রিসোর্টে দুটি আইকনিক থিম পার্ক আছে, একটি হচ্ছে ডিজনিল্যান্ড পার্ক এবং আরেকটা ডিজনি ক্যালিফোর্নিয়া অ্যাডভেঞ্চার পার্ক। আচ্ছা, কেনই ডিজনিল্যান্ড বিখ্যাত, কেনই বা যাবেন, সেই সব কিছু নিয়ে ফিরছি আড্ডায়। শুনছেন রেডিও বাংলাদেশ ডট কম, মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

এই যে ডিজনিল্যান্ড এর কথা বলছি, ওয়ার্ল্ড এর ডিজনিল্যান্ডে কি কি রয়েছে বা কেন ওই লোকজন এত আসে যেখানে হারিয়ে দেয় নিজেকে, ঠিক সেইখানেই অবশ্যই বলে দিই যে ডিজনিল্যান্ড কিন্তু রিসর্ট আছে যেখানে থাকার ব্যবস্থা আছে, এবং পুরো ডিজনিল্যান্ড যে রিসর্ট যে সম্পত্তিটা সেখানে 3টি হোটেল রয়েছে, এবং সেখানে গেলে অবশ্যই আপনি জাদুতে ডুবে থাকবেন। আচ্ছা বলি, ডিজনি ক্যালিফোর্নিয়া অ্যাডভেঞ্চার পার্কে গেলে প্রথমেই আপনাকে যেটা মুগ্ধ করবে সেটা হচ্ছে কার্স ল্যান্ড। সেখানে রয়েছে পিক্সার পিয়ার এবং অনেক অ্যাডভেঞ্চার ক্যাম্পাসের মতো আকর্ষণ, এবং যেখানে আপনি মানে কি বলবো অ্যাডভেঞ্চার রাইডস নিতে পারবেন, এবং যেখানে রয়েছে গার্ডিয়ান্স অফ দ্য গ্যালাক্সি এবং রেডিয়েটর স্প্রিংস।

ক্রিয়েটিভ বাঙালি ডট কম এ ডিজনিল্যান্ড এর যে দুটো পার্কের কথা বলছি তার মধ্যে ডিজনিল্যান্ড পার্ক, যেটা 17 জুলাই 1955 সালে তৈরি হয়েছিল এবং যেখানে সব সময়ের জন্য জাদু ঘোরাফেরা করে, যেখানে নস্টালজিয়া আপনাকে আঁকড়ে জড়িয়ে ধরবে। যেমন এখানে রয়েছে পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান, দ্য হন্টেড ম্যানশন, ম্যাটারহর্ন ববসলেড এবং ইটস আ স্মল ওয়ার্ল্ড এর মতো আইকনিক রাইডস এর জায়গা। এবং এটি একমাত্র ডিজনি পার্ক যেখানে নিউ অরলিন স্কোয়ার রয়েছে, ওয়ার্ল্ডের প্রিয় জায়গাগুলির মধ্যে একটি। তাহলে ডিজনিল্যান্ড এর কথা বললাম, এবং অবশ্যই যদি আপনার ঘুরতে যাওয়ার ডেস্টিনেশনের মধ্যে ডিজনিল্যান্ড থাকে তাহলে কিন্তু ডিজনির যে রিসর্ট সেখানে আপনাকে থাকতেই হবে। তার কারণ সত্যি আপনি ঘুম থেকে ওঠা দেখেই জাদুর ছোঁয়া পাবেন এবং জাদুতে আপনাকে ডুব দিতেই হবে। আর এই সব কিছু যদি আপনার ভালো লেগে থাকে এবং আপনি যদি ঘুরে আসে এবং তার সাথে সাথে আপনার এক্সপিরিয়েন্স আমার সাথে শেয়ার করেন তাহলে আমার খুব ভালো লাগবে। তার জন্য ফলো করতে হবে www.radiobanglanet.com কে। ভালো থাকবেন এবং কথা হচ্ছে আবারও আপনার সাথে।

শুনছেন 24x7 অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম। আর এই মুহূর্তে আপনি আছেন গান মুসাফির সৌভিকের সঙ্গে। আর সোম থেকে শুক্র এভাবেই কিন্তু আমাদের আড্ডা জমে ওঠে, আর আজও সেভাবেই আড্ডাটা কিন্তু জমে উঠবে কানে কানে। এবং এই যে আড্ডা আজকের, এটাই কিন্তু কানে কানে শোনার পর আপনার ইচ্ছে করবেই পায়ে পায়ে হেঁটে পৌঁছে দিতে সেই জায়গায়। আজ যে জায়গার সন্ধান আপনাদের দেবো বা শেয়ার করব, সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জায়গা এবং সবথেকে প্রিয় মানুষের ভ্রমণের একটা জায়গা, এবং যে জায়গায় সবসময় ইচ্ছে করে ইতিহাস ছুঁয়ে আসতে। আজ আলোচনা করব রোম নিয়ে। হ্যাঁ, রোমের কাছাকাছি যেতে আপনার নিশ্চয়ই ভালো লাগবে, এবং অবশ্যই যদি এরকম কোনো ট্যুর কথা ভাবেন তাহলে কিন্তু ক্ষতি নেই। তাই রোমের কাছাকাছি পৌঁছতে কীভাবে যাওয়া, কীভাবে থাকা আর কী কী দেখার, এই ব্যাপারগুলো আজকের এই এক ঘন্টার মুখ্য বিষয়। 1285 বর্গ কিলোমিটার আয়তন জুড়ে শিল্পনগরী রোম। রোমানদের তরফে রোমের আদরের একটা সুন্দর নাম আছে, রোমা। প্রথম দর্শনেই এই ঐতিহাসিক শহরের প্রেমে কিন্তু আপনিও পড়বেন, এটুকু বলতে পারি। তাই দেরি না করে আমরা শুনবো কয়েকটা গান, তারপর ফিরে এসে আজকের আড্ডা জারি থাকবে সেই প্রেমের শহর রোমাকে নিয়ে। সঙ্গে থাকুন।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

তো শুনলাম কয়েকটা অসাধারণ গান, আর এই গানের পর আমাদের ফিরে যাওয়ার পালা কানে কানে রোমে। ইয়েস, আর সেই রোম আমাদের জন্য অপেক্ষা করছে। যে বিরতির আগেই বলেছিলাম যেখানে গেলে অবশ্যই আপনি প্রেমে পড়বেন, আর প্রেমে পড়ে সেই নগরীকে ডাকবেন আদর করে রোমা হিসেবে। তো প্রাচ্য ও পাশ্চাত্যের অদ্ভুত মিলনক্ষেত্র ইতালির রাজধানী রোম শহর। দেখবার সাধ প্রত্যেকেরই আছে, আপনার আমার সকলের, যার আরেক নাম হলো দ্য ইটার্নাল সিটি, অর্থাৎ চিরন্তন নগরী। তো ইতালি হলো জুলিয়াস সিজার, নিরো, বিশ্ববিখ্যাত স্থপতি ও চিত্রকর মাইকেল অ্যাঞ্জেলো রাফেলের দেশ। আর এই দেশেই জন্মেছিলেন বেহালা বাদক ইহুদি মেহুদ্দিন, যার মন মাতানো সুরের মূর্ছনা আজও মানুষকে মন্ত্রমুগ্ধ করে রাখে, আচ্ছন্ন করে রাখে। আর এই গৌরবময় ঐতিহাসিক শহর আরও অনেক বিখ্যাত সব মানুষের কিন্তু কর্মভূমি বলতে পারেন। তো রোমে প্রবেশ করে রোমাঞ্চ যেমন আসবে, তার পাশাপাশি প্রেমে পড়ে রোমাও হিসেবে ডাকবেন। তাই আমাদের আড্ডা জারি আছে, এবং আড্ডা জারি থাকতে থাকতে আরেকটা একটু বলে রাখি যে খুব সহজে রোমে পৌঁছে যাবেন তো ঠিকই, তো ট্যুর গাইডকে সঙ্গে নিয়ে একে একে যেটা দেখবেন সেটা হলো রোমান ফোরাম, ভিক্টোরিয়া, ইমানুয়েল মনুমেন্ট, ক্যাপিটাল প্রভৃতি প্রাচীন রোমান সাম্রাজ্যের বিখ্যাত নিদর্শন। আরেকটা জিনিস, সর্বোপরি মধ্যযুগে যে রেনেসাঁ ছড়িয়ে পড়েছিল, ছোট এবং অখ্যাত এই রোম থেকে সারা বিশ্বে তারই সাক্ষী হিসেবে রোমের আভিজাত্যপূর্ণ বিশাল কলোসিয়াম। তো রাজা ভেসপাসিয়ানের আমলে কলোসিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয় তার আলাপী ছেলে টাইটাসের দাবি ও ইচ্ছানুসারে। আর এর ভেতরকার অ্যাম্পিথিয়েটারের সঙ্গে রোমের ঐতিহ্য, ইতিহাস ও সংস্কৃতি অঙ্গাঙ্গীভাবে গেঁথে রয়েছে। তো টাইবার নদীর পশ্চিম তীরে প্যান্থিয়ন বা সর্বদেবতার মন্দির, এবং নাভোনো স্কোয়ারের ঠিক মাঝখানের অংশটিতে রাজস্বী গোলাকার কলোসিয়াম। গাইড কি বলবে জানেন? গাইড বলবে নামটি দেওয়া হয়েছে সম্রাট নিরোর বিশাল কৃতি এক মর্মর মূর্তির নামানুসারে। একদা এখানে প্রায় 75,000 দর্শকের বসবার ব্যবস্থা ছিল, তাই সামনের বিশাল প্রাঙ্গণ জুড়ে সম্রাট বসবার যে ব্যাপারটা, সেনেটর ও সমাজের নানা বর্গের মানুষ বসবার আসনে নির্দিষ্ট করা ছিল। তো কলোসিয়ামের চত্বরে প্রচুর সুপুরুষ ইটালিয়ান গ্ল্যাডিয়েটরদের, অর্থাৎ যোদ্ধার পোশাক পরে ঘুরে বেড়ান। জানবো আরও কিছু রোম সম্পর্কে, সঙ্গে থাকুন আর এনজয় করতে থাকুন আজকের এই রেডিও বাংলা .com-এর স্পেশাল আড্ডা রোম নিয়ে, শুধুমাত্র সৌভিকের সঙ্গে গান মুসাফে। জুড়ে থাকুন, ফিরে আসছি।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

ফিরে এলাম রোমের কথা নিয়ে। গান মুসাফিরে সৌভিকের সঙ্গে শুনছেন একটা স্পেশাল আড্ডা। তো কলোসিয়ামের কথা বলছিলাম বিরতির আগে, আরেকবার বলি, এই কলোসিয়ামের আরেকটা মজার ব্যাপার হলো আমাদের প্রত্যেকের কাছে এই ব্যাপারটা আকর্ষণীয় হয়ে উঠবে। আরেকটা ব্যাপার, সামান্য দক্ষিণে এদের পাশে দাঁড়িয়ে আপনি কিন্তু ফটো তুলতে পারবেন এবং এরাই আপনাকে পরিয়ে দেবেন গোলাপি রঙের ইটালিয়ান রূপ ও পাতার মুকুট। আপনাকে দেখলেও তখন কিন্তু মনে হবে যোদ্ধা। তাই গ্ল্যাডিয়েটরদের নিয়ে ভ্রমণার্থীদের উৎসাহের কিন্তু শেষ থাকে না। তো কলোসিয়ামের ভেতরে প্রবেশ করতে কিছু প্রবেশমূল্য কার্যকর আছে, তাই সারাক্ষণই দেখা যাবে টিকিট কেনার একটা জন্য দর্শনার্থীরা লাইনে দাঁড়িয়ে আছেন। আর তাছাড়া হামেশাই এই বিশাল স্থাপত্যে পৃথিবীর নানা প্রান্ত থেকে আসা নানা রকমের ইউনিট ফিল্ম বা বিজ্ঞানের জন্য দিবারাত্র শুটিং হয়েই চলেছে। তো আরেকটা জিনিস যেটা জানবো সেটা হচ্ছে এইখানকার আরেকটা ব্যাপার, যে কলোসিয়ামের বিশাল স্টেডিয়ামে একদা সিংহ মানুষের মধ্যে যুদ্ধ হতো, জেলবন্দী ঘোর অপরাধীদের ছুঁড়ে দেওয়া হতো ক্ষুধার্ত সিংহের হাতে, হতভাগ্য যোদ্ধাবেটি অপরাধীদের বর্মের দুপাশে কোমর থেকে পেট পর্যন্ত খোলা রাখা হতো, কারণ উন্মত্ত জনতা উন্মাদ আনন্দে দেখতে চাইত রক্তাক্ত লড়াককে। স্বভাবতেই এই অসম যুদ্ধে মৃত্যু হতো ক্ষতবিক্ষত যোদ্ধার, আর এই মানুষ সিংহের রক্তক্ষয়ী অমানবিক ঘৃণ্য মরণ মাচন যুদ্ধের প্রতিটি মুহূর্ত মুহুর্মুহ হাততালিতে মুখরিত হয়ে উঠত সেই স্টেডিয়াম। আরেকটা যেটা অদ্ভুত ব্যাপার সেটা হচ্ছে বেশিরভাগ সময় কিন্তু সিংহ এই লড়াইয়ে হেরে গেলেও মালিককে রাজার আদেশে মেরে ফেলা হতো। তার অপরাধ হলো সে সিংহটাকে ঠিকমতো না খাইয়েও যথাযথ যত্ন না নিয়ে সেই রকমভাবে তৈরি করতে পারেনি যাতে সিংহ মানুষের সঙ্গে যুদ্ধ করে জিততে পারে, অর্থাৎ মানুষের চাইতে সিংহের জীবন বেশি মূল্যবান। সঙ্গে থাকুন, রোমের আরও কিছু কথা নিয়ে ফিরে আসছি খুব তাড়াতাড়ি। এখন গান।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

ফিরে এলাম আবারও ব্যাক টু ব্যাক কয়েকটা গানের পর। আজকের এই স্পেশাল আড্ডা রোমের কথা নিয়ে। তো কয়েক শতাব্দী আগে রোমে কোনো বাড়িতে কত কৃতদাস মধুর রয়েছে সেই নিরিখে সেই ব্যক্তি সমাজে কতখানি প্রতিষ্ঠিত হোক ও তিনি কতটা বিত্তশালী ও ক্ষমতাবান সেটা যাচাই করা হতো। ইতিহাস বলে রোমানরা ছিল খুবই যুদ্ধপ্রিয় জাতি, তাই বিভিন্ন প্রান্তে থাকা তাদের মধ্যে যুদ্ধ বিগ্রহ হামেশা লেগেই থাকত। আর যুদ্ধে যখন যারা জয়লাভ করত তারা সেই বিজিত রাজ্যের অধিবাসীদের বন্দী করে নিজেদের কৃতদাস বানিয়ে ফেলত, আর এই কৃতদাসদের বিক্রি করা হতো বিরাট বাজারে। আর সেই বাজারে পশু পাখিদের মতো কৃতদাস বেচাকেনা চলত। বয়স, শরীরের গঠন ও সামর্থ্য অনুযায়ী এদের দর ধার্য হতো, আর মালিক নিজেদের পছন্দ অনুযায়ী পুরুষ ও মহিলাদের রেখে দিত নিজেদের ব্যবহারের জন্য। একটা যেটা দেখবেন, কলোসিয়াম যেদিকে ভেঙে পড়বে সঙ্গে সঙ্গে রোম ও পরবর্তীতে সারা বিশ্ব ধ্বংস হয়ে যাবে। যাই হোক, এখান থেকে কিন্তু অল্প দূরে রয়েছে একটা রোমান ফোরাম। সিজারের সমকালীন রোমের বেশ কিছু নিদর্শন দেখতে পাওয়া যাবে এখানে, এবং প্রাচীন মন্দির ও মন্দিরের ধ্বংসাবশেষ এবং এখনও কিন্তু জুলিয়াস সিজারের কথা কিন্তু শোনা যাবে। এবং এর পাশাপাশি রোমকে নিয়ে প্রচলিত সেই বিখ্যাত প্রবাদ বাক্য, রোম ওয়াজ নট বিল্ড ইন এ ডে। তো যাই হোক, তারপর পরের দিন পৌঁছে যেতে হবে কিন্তু ট্রেভি ফাউন্টেন, যার চারদিক থেকে আটটি জলাধার এসে অপূর্ব এক সুষমা মণ্ডিত ঝর্ণাধারের সৃষ্টি করেছে, সেটা কিন্তু অবশ্যই দেখবেন। এবং এর প্রতিটি অঙ্গে রয়েছে মাইকেল অ্যাঞ্জেলোর কারিগরি দক্ষতা ও শিল্প নৈপুণ্যতার ব্যতিক্রমী ছাপ, দেখতে ভুলবেন না অবশ্যই এই ঝর্ণা। সঙ্গে থাকুন, ফিরে আসছি।

তো ফিরে এলাম আবার ও রুমের কথা নিয়ে। তো এত কম সময়ের মধ্যে পুরো রুমটাকে ধরা কিন্তু সম্ভব নয়, তো এই টুকরো টুকরো কিছু কিছু জায়গা আপনাদেরকে শেয়ার করলাম, যার মাধ্যমে আপনারা কিন্তু বুঝতেই পারছেন যে অবশ্যই কিন্তু পায়ে হেঁটে অবশ্যই যাওয়া উচিত সেই রুমে। তো এই তো আপনাদের কয়েকটা জায়গার কথা বললাম, এরপর আরেকটা জায়গা অবশ্যই কিন্তু যাবেন, সেটা হচ্ছে পিৎজা ফেলা পিগনোরিয়া, মানে রোম টার্মিনি, অর্থাৎ রোমের বিখ্যাত বিশাল রেল স্টেশন, রং বেরঙের কাঁচে ঘেরা ব্যাপটিস্ট ট্রি টুর অফ দ্য প্যারাডাইস দ্য প্যান্থিয়ন, এখানকার বিখ্যাত মিউজিয়াম, মানে মিউজিয়ামে অজস্র দ্রষ্টব্য, কিন্তু বিশেষ করে গ্রিক রোমান শৈলীর বিশ্ববিখ্যাত ভাস্কর্য পেন্টিং কিন্তু দেখলে আপনিও অবাক হয়ে যাবেন, তাই অবশ্যই দেখবেন। আর এই সমস্ত দর্শনীয় স্থান কিন্তু কাছে পিঠে হওয়ার দরুন পায়ে হেঁটেই আপনি অনায়াসে দেখতে পারবেন। তো রোমে প্রাচীন ঐতিহ্যপূর্ণ নানা স্মৃতি বিজড়িত ভাস্কর্য এবং আরও বহু প্রাসাদ সৌধ স্থাপত্য মেমোরিয়াল রয়েছে, আর এত সব দর্শনীয় স্থান দেখতে গেলে কিন্তু 10 দিনও পর্যাপ্ত নয়। তো প্রসঙ্গত রোম শহরে প্রায় রয়েছে যেটা 900 চার্চ, পৃথিবীর অন্য কোনো শহর এত বেশি চার্চ নেই, এবং এই শহর জুড়ে রয়েছে 2000-এর বেশি ফাউন্টেন, তাই এই শহরের আরও এক পরিচিতি ফোয়ারার শহর নামে। তাই আমাদের আজকের আড্ডা শেষ করব ফোয়ারার শহরকে ভালোবেসে, অবশ্যই পায়ে হেঁটে এই ফোয়ারার শহর দর্শন করবেন। কেমন লাগলো এই শোষের পর জানতে ভুলবেন না 4475039657 তে। আর যারা ইতিমধ্যেই রোম ঘুরে এসছেন বা যাবেন ঠিক করছেন, ঘুরে এসে অবশ্যই কিন্তু আমাকে লিখতে ভুলবেন না কেমন লাগলো রোমের এই জায়গাগুলো। আজ আসি, দেখা হবে আগামীকাল ঠিক এই সময়। ভালো থাকুন আর এনজয় করতে থাকুন, এভাবেই 24x7 অনলাইন বাংলা রেডিও স্টেশন।

আচ্ছা, আপনার যখন মন কেমন করে তখন আপনি কি করেন? গল্পের বইটা বেশি করে পড়েন নাকি প্রিয় মানুষের জন্য চিঠি লেখেন? মন কেমন করলে আপনার সব থেকে বেশি কোথায় ঘুরতে যেতে ইচ্ছে করে? আজকে শুনব আর শেয়ার করব মন কেমনের গপ্প। আপাতত তিনটে গান সাজিয়ে রাখলাম আপনার জন্য। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানি.কম এ। মন যখন নিরুদ্দেশ।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নেই ডট কমে, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.radiobanglanet.com আর আমাদের ফেসবুক পেজ রেডিও বাংলা নেট। আমার মন খারাপ করলে আমি নিজেকে নিয়ে সোলো ডেটে বেরিয়ে যাই, কারণ নিজের সঙ্গে সময় কাটানোটা ইটস ভেরি ইম্পর্টেন্ট। নিজের মন খারাপের গপ্পগুলো যদি নিজের সঙ্গে নিজে আলোচনা করা যায় এবং ডিসকাস করা যায়, আমার মনে হয় তার সমাধানটা নিশ্চয়ই বেরোবে। আপনার কি মনে হয়? আপনিও কি সোলো ডেট করেন? তাহলে চটপট আমাকে হোয়াটসঅ্যাপ করে জানান +447503965712 তে। ফিরছি আরও কয়েকটা গানের পরে।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং, শুধুমাত্র রেডিও বাংলা নেই ডট কমে, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। আজ করছি মন কেমনের গপ্প। মনটা খারাপ হলে আমার সব থেকে বেশি আর একটা জিনিস করতে ইচ্ছে করে, সেটা হলো প্রাণ খুলে লিখতে ইচ্ছে করে। লেখাটা না অনেকটা মেডিসিনের মতো। আপনার যখন মন খারাপ হচ্ছে এবং যে কারণে মন খারাপ হচ্ছে, সেটা আপনি একটা নোট প্যাডে লিখে ফেলুন এবং দেখবেন সেই মন খারাপগুলো কিছুটা হলেও বিলীন হয়ে যাবে। এই টেকনিকটা আমি ফলো করি, আপনিও করে দেখতে পারেন, মন খারাপগুলো ভ্যানিশ হয়ে যাবে। আপাতত আপনার মন খারাপগুলো ভ্যানিশ করার জন্য সাজিয়ে রাখলাম পরপর কয়েকটা গান। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং, ফিরছি একটা ব্রেকের পরে।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
4: শুনছেন রেডিও বাংলানেট.com, বাংলার গান বাঙালির প্রাণ।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নেই .com এ। মন যখন নিরুদ্দেশ, মন কেমনের কপ্প করতে করতে মন ভালো হয়ে যাচ্ছে। আমার মনে হয় নিশ্চয়ই যাচ্ছে, কারণ আপনার মন ভালো করার দায়িত্ব আমার ওপর। ভালো গান কিন্তু মনটা চনমনে করে দেয়, আর আপনার মন যদি এখনও ভালো না হয়ে থাকে তাহলে আপনার মন খারাপের গপ্পগুলো আমাকে শোনান +447503965712 তে। আমি শিওর আপনার মন কেমনের কোনো একটা সলিউশন দেব, যাতে আপনার মনটা ইনস্ট্যান্ট ভালো হয়ে যায়। মন কেমন করলে আপনার সবথেকে প্রিয় মানুষটার সঙ্গে প্রাণ খুলে কথা বলুন, কথা বললে ব্যথা কমে, মন কেমনও গায়েব হয়ে যায়। শুনতে থাকুন নানির সঙ্গে রং বেরং, ফিরছি আরও কয়েকটা গানের পরে।

0: বাঙালির আড্ডা মানেই কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
1: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নেই ডট কমে। মন যখন নিরুদ্দেশ, এমন অনেক সময় হয়েছে মন কেমনের গপ্প যার সঙ্গে শেয়ার করি বা মনের কথা যার সঙ্গে শেয়ার করি, সে হয়তো ব্যস্ত রয়েছে নিজের কোনো কাজে, বা সেই সময়টা বলার মতো ইচ্ছে করছে না কাউকে, কোনো কথা শেয়ার করতে ইচ্ছে করছে না, তখন আমি রেডিও শুনেছি। কারণ রেডিও একটা ম্যাজিক, অপরদিকে মানুষটা অজান্তেই যে আপনার মনটা ইনস্ট্যান্ট ভালো করে দেবে সেটা আপনি নিজেই টের পাবেন। এবং আমি শিওর যে আপনার সঙ্গে আমি প্রত্যেকটা দিন আড্ডা মারি, আমার কথা শুনলেও নিশ্চয়ই আপনার মনটা ভালো হয়ে যায়। আপনার মন কেমনের গপ্প যদি শেয়ার করতে হয় তাহলে আমাকে চটপট হোয়াটসঅ্যাপ করুন, আমি তো রয়েছি আপনার জন্য, +447503965712। এই যে একটা ঘন্টা কাটাতে আপনার সঙ্গে আমার এত মনের একটা গভীরতা তৈরি হয়েছে। আর সময় যখন বলে প্রায় শেষ না একেবারেই শেষ, আজকের মতো অফকোর্স, তখন আমার মনটা ভীষণ খারাপ হয়ে যায়। কিন্তু কিছু করার নেই, আমাকে তো বিদায় নিতেই হবে। আজ আসি, সামনের সোমবার আবার আপনার সঙ্গে আড্ডা হবে, গপ্প হবে, ততক্ষণ শুনতে থাকুন রেডিও বাংলা নেই ডট কম। মন যখন নিরুদ্দেশ।

দৈনন্দিন জীবনের ব্যস্ততা, একঘেয়ে কাজকর্ম করতে করতে যখন শরীর মন হাঁপিয়ে ওঠে, তখন মন চায় এক ছুটে বেরিয়ে পড়তে। আর সেই যে বেড়ানো, তার সঙ্গে সঙ্গে মন প্রাণ ফুরফুরে করে আবার ফিরে আসা। এই যে বেড়ানোর কথা বলছি, এক্ষেত্রে যেটা হয়, অনেক সময় আমরা পাশে সেরকম ভাবে কাউকে পাই না, তাই বলি কি বেড়ানো হবে না? নিশ্চয়ই হবে। আর সেই জন্য এখন অনেকেই কিন্তু সোলো ট্রিপ করছেন। সেই একলা চলার গল্প নিয়ে আজ আমাদের পপকর্ন। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা হাজির হয়ে গেছি আমাদের আজকের পপকর্ন নিয়ে, যেখানে আমরা আজ কথা বলবো সোলো ট্রিপ নিয়ে। আমরা এই যে বেড়ানোর কথা বলছি, বেড়ালে সত্যি কিন্তু মন ভীষণ ভালো হয়ে যায়, আর তারপর সেই আনন্দ নিয়ে ফিরে এসে আবার নতুন উদ্যমে কাজ শুরু করা যায়। সেই জন্যই মাঝে মধ্যেই একটু ছুটি পেলেই বেরিয়ে পড়া, আর সেখানে সেই বেড়ানো হোক না একলা, সেই একলা চলার গল্প নিয়ে থাকবো। তবে এখন শুনবো গান, ফিরে আসছি পরপর তিনটে গানের ওপারে। আমি অনামিকা, আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

আপনি শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

পরপর তিনটে গান ছিল আপনার জন্য, ফিরে এলাম গানের পর আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। শুনছেন রেডিও বাংলা নেট ডট কম। আমাদের আজকের পপকর্নে আমরা সোলো ট্রিপ নিয়ে কথা বলছি। এখন অনেকেই একলা বেড়াতে যান, অনেক সময় যেটা হয় সবার সঙ্গে প্ল্যান করতে গিয়ে বেড়ানোটাই হয় না, তাই অনেকেই একা যেতেই পছন্দ করেন। আবার অনেকে একা একা নিজের মতো করে বেড়াতে পছন্দ করেন, যেখানে যেতে ইচ্ছে করছে সেখানে যাওয়া, যেখানে যে কদিন থাকতে ইচ্ছে করছে সে কদিন থাকা, যা খেতে ইচ্ছে করছে তাই খাওয়া, সব মিলিয়ে নিজের সঙ্গে কটা দিন খুব সুন্দর করে কাটানো, নিজের মতো করে কাটানো, আর সেই মুহূর্তগুলোকে খুব সুন্দর করে উপভোগ করা, সব মিলিয়ে সোলো ট্রিপ কিন্তু অনেকেই ভীষণ ভীষণভাবে উপভোগ করেন। তবে একলা বেড়াতে গেলে কয়েকটা জিনিস কিন্তু ভীষণ মাথায় রাখা প্রয়োজন, যেহেতু একা বেড়াতে যাচ্ছেন সেক্ষেত্রে যেই জায়গায় যাওয়া হচ্ছে সেই জায়গাটার ব্যাপারে একটু জেনে নেওয়াটা ভীষণভাবে প্রয়োজন। তার সঙ্গে কোথায় থাকা হচ্ছে সেই জায়গাগুলো যদি আগে থেকে বুক করে নেওয়া হয় তাহলে অনেক সুবিধে হয়। আর তারপর সেখানে এক জায়গা থেকে আরেক জায়গা যেতে হলে সেই যাতায়াতের মাধ্যমটা কি হবে সেই ব্যাপারেও কিন্তু একটু জেনে নেওয়াটা প্রয়োজন। যদি পাবলিক ট্রান্সপোর্ট হয় সেক্ষেত্রে কিভাবে সেটা ব্যবহার করতে হবে, যদি গাড়ি বুক করতে হয় সেক্ষেত্রে বা কিভাবে বুক করতে হবে আগে থেকে যদি সেটা করে নেওয়া যায় তাহলে কিন্তু অনেক বেশি সুবিধে হয়। আর তাছাড়া যে ডকুমেন্টসগুলো নেওয়া হচ্ছে সেগুলোকেও খুব সুন্দর করে গুছিয়ে নিয়ে যাওয়া, সব মিলিয়ে কয়েকটা জিনিস যদি একটু মাথায় রাখা যায় তাহলে কিন্তু সোলো ট্রিপ সত্যি ভীষণ ভীষণভাবে উপভোগ করা সম্ভব। আমাদের আজকের এই একলা চলোর গল্প নিয়ে আমরা থাকবো, তবে এখন শুনবো গান, ফিরে আসছি কানের ওপারে আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

রেডিও বাংলানেট.com এ শুনছেন পপকর্ন, আর আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি সোলো ট্রিপ নিয়ে। এই যে একলা চলো বা একা বেড়াতে যাওয়া, তার মধ্যে কিন্তু একটা আলাদা মজা আছে। অনেক সময় যেটা হয়, সবার সঙ্গে প্ল্যান করতে গিয়ে নিজের বেড়ানোটাই হয় না। তাই যদি একা বেরিয়ে পড়া যায়, তাহলে নিজের মতো করে নিজের পছন্দ মতো জায়গায় নিজের মনের আনন্দে ঘুরে আসা যায়। তবে এই যে একলা যাওয়া বা বেড়ানো, সেক্ষেত্রে কয়েকটা জিনিস আমাদের মাথায় রাখাটা ভীষণ প্রয়োজন। আমরা বিরতিতে যাবার আগেই কথা বলছিলাম, যদিও আমরা জানি যে আমাদের বেড়াতে গেলে আমরা কিভাবে প্যাকিং করব, কোন কোন জিনিসগুলো আমরা নেব, তবে বেড়াতে গেলে, একা বেড়াতে গেলে স্পেশালি, যত লাগেজটা হালকা হয় ততই সুবিধে। কারণ নিজের লাগেজ তো নিজেকেই বইতে হবে, তাই সেটা যত হালকা হবে ততই নিজের জন্য সুবিধে। চলাফেরা করতেও কিন্তু অনেক বেশি আনন্দের সাথে, অনেক সুবিধে মতো ঘোরা যায়। আর ওষুধপত্রের ক্ষেত্রে নিজের যেগুলো প্রয়োজনীয় ওষুধ, সেগুলো তো অবশ্যই নিতে হবে। তার সঙ্গে ছোটোখাটো যেমন ঠান্ডা লাগা, সর্দি বা যে সমস্ত পেট ব্যথা, মাথা ব্যথার যে ওষুধগুলো রয়েছে বা ফার্স্ট এইডের ছোটো ছোটো যে জিনিসগুলো, সেগুলো যদি সঙ্গে একটু ক্যারি করা যায় তাহলে কিন্তু ভীষণ ভালো হয়। আর তার সঙ্গে খাওয়া দাওয়ার ক্ষেত্রেও কিন্তু ভীষণ নজর দেওয়াটা প্রয়োজন, যেহেতু একা বেড়াতে যাওয়া হচ্ছে। সেক্ষেত্রে যাতে অসুস্থ হয়ে না পড়তে হয়, সেই দিকে কিন্তু নিজেকেই নজর রাখতে হবে। সেই জন্য যতটা সম্ভব নিজেকে সুস্থ রাখতে হবে একলা বেড়াতে গেলে। আমাদের এই একলা বেড়ানোর গল্প জারি থাকবে, তবে গানের ওপারে ফিরে আসছি। গানের ওপারে আমি অনামিকা, আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.com। মন যখন নিরুদ্দেশ।

সঙ্গে কেউ নেই নিজের খেয়ালে কটা দিন কাটানো, শান্ত পাহাড় হোক কিংবা সমুদ্র সৈকত, নিজের মতো করে মজা করে কটা দিন উপভোগ করা। আর সেই একলা চলার গল্প নিয়ে আজ আমাদের পপকর্ন। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা এই যে সোলো ট্রিপ নিয়ে কথা বলছি, সেখানে আমরা বিরতিতে যাবার আগে কথা বলছিলাম যে একা যেহেতু বেড়াতে যাওয়া হচ্ছে, সেক্ষেত্রে কয়েকটা জিনিস যদি আমরা মাথায় রাখি তাহলে সেই সোলো ট্রিপটা অবশ্যই হয়ে উঠতে পারে স্মরণীয় একটা বেড়ানো। আর সেই জন্য আমাদের যেটা নিরাপত্তার জায়গাটা, অবশ্যই আমাদের একটু খেয়াল রাখা প্রয়োজন। আমরা যেখানে বেড়াতে যাচ্ছি সেই জায়গাটা সম্বন্ধে একটু জেনে নেওয়া, সেখানকার যদি কোনো ইমার্জেন্সি নাম্বার থাকে সেটা রাখা, যাতে অসুবিধায় পড়লে সেখানে ফোন করা যায়। তারপর নিজের যে জিনিসপত্রগুলো, যদি বিদেশে যাওয়া হয় সেক্ষেত্রে পাসপোর্ট ভিসা এই যে জিনিসগুলো, সেগুলো একটু খুব সাবধানে রাখা। নিজের মোবাইল ফোনটাকে যাতে সবসময় চার্জে থাকে সেটাও একটু নজরে রাখা, যাতে যে কোনো অসুবিধায় পড়লে আমরা টেলিফোনে কারোর সঙ্গে আমরা যোগাযোগ করে নিতে পারি। এইভাবে যদি আমাদের বেড়ানোটাকে আমরা একটু প্ল্যান করে নিই, তাহলে কিন্তু আমাদের সেই সোলো ট্রিপ বা সেই একলা বেড়ানোকে আমরা সত্যি ভীষণ ভীষণভাবে উপভোগ করতে পারব। আমাদের আজকের এই একলা চলার গল্প জারি থাকবে, তবে এখন পরপর দুটো গান আপনার জন্য। ফিরে আসছি গানের ওপারে, আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কম এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া, ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।

নিজের মতো বেরিয়ে পড়া, সঙ্গে কেউ নেই, কারো কথা শোনারও নেই, কেউ কিছু বলারও নেই, শুধু নিজের খেয়ালে ঘুরে বেড়ানো, একটা পুরো এলাকা চষে ফেলা, সব মিলিয়ে একলা চলার একটা আলাদা আনন্দ। পাহাড়ের কোলে চুপটি করে সারাটা দিন বসে থাকা কিংবা সমুদ্র সৈকতে বালির উপর দিয়ে হেঁটে চলা, এই যে একটা মুহূর্ত নিজের মতো করে উপভোগ করা, এটাই তো সোলো ট্রিপের মজা, এটাই তো নিজের সঙ্গে নতুন করে আলাপ করা। সেই সোলো ট্রিপের গল্প নিয়ে আমাদের আজকের পপকর্ন। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা এই যে একলা চলার গল্প নিয়ে রয়েছি, আসলে এখন অনেকেই কিন্তু একা বেড়াতে যেতে পছন্দ করেন, নিজের সঙ্গে কিছুটা সময় কাটাতে, নিজের মতো করে কিছুটা সময় উপভোগ করতে পছন্দ করেন। আর সেই জন্যই আমাদের আজকের পপকর্নে আমরা কথা বললাম সোলো ট্রিপ নিয়ে। আর এইভাবে কথা বলতে বলতে, গল্প করতে করতে আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, যেখানে ঘড়ি বলছে অনামিকাকে বিদায় নিতে হবে। তবে কথা দিচ্ছি, আজকের মতো চলে গেলেও আগামীকাল ঠিকই একই সময় আবার চলে আসব পপকর্ন নিয়ে আপনার সঙ্গে জমিয়ে আড্ডা দিতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয়িতার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে নস্টালজিক রবিবার থেকে সুদিন মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে মন যখন নিরুদ্দেশ

0: লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: খুব বেড়াতে যেতে ইচ্ছে হচ্ছে, একঘেয়েমি থেকে একটু মুক্তি পেতে মন চাইছে। দিগন্ত ছোঁয়া সাগরে সূর্যোদয়, বরফের উপরে সোনালী সূর্যাস্ত, রোমাঞ্চে ভরা জঙ্গল, আমরা করব আপনাদের ইচ্ছে পূরণ। যোগাযোগ করুন আমাদের সাথে, 40 বছর ধরে আপনাদের স্বপ্ন পূরণের সাথে, গ্লোব অল ইন্ডিয়া সার্ভিসেস লিমিটেড।
2: For more details, log on to www.globeindia.in. Call 833-505-2001. That's 833-505-2001. Or mail your inquiry to info@globeindia.in. Celebrating 40 years in travel industry. Globe. Trust us to deliver.

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ভিড়েই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: শুনছেন রেডিও বাংলা .com, বাংলার গান, বাঙালির প্রাণ।

0: বাঙালি মানে গানের অন্ধভক্ত,
1: কারোর কাছে বাংলা গান মানে জীবনের উচ্ছ্বাস। আবার কারোর কাছে প্রেমের ফাগুন মাস, কারোর কাছে বাংলা গান এখনো যেন সেই নস্টালজিয়া। আবার কারোর মতে গানে গানে সেই পুরনো দিনে হারিয়ে যাওয়া।
2: একদিন দল বেঁধে কজনে মিলে যায় ছুটে খুশিতে হারাতে।
0: আর এবার সেই সব ভালো লাগা অনুভূতি রেডিও বাংলা নেট.কম এর নিবেদন হারানো সুর, প্রতি শনিবার শুনতে একদম ভুলবেন না।

0: বাঙালি মানে ভরপুর খাওয়া দাওয়া, আর বাঙালি মানে ভাত ঘুম, বাঙালি মানে ভাষা দিবসের সেলিব্রেশন, আর বাঙালি মানে ইলিশ চিংড়ি ডিবেট, বাঙালি মানে মন ভালো করা বাংলা গান।
1: কি লিখি তোমায় প্রিয়তম,
0: সে গানে ঠিক বসবে সোম থেকে শুক্র গান দরিয়ায়, সঙ্গে থাকবো আমি রুবিনা, শুধুমাত্র রেডিও বাংলা .com এ।

0: ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভামির সঙ্গে আড্ডা জাংশনে।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: আপনি শুনছেন রেডিও বাংলা net.com, মন যখন নিরুদ্দেশ।

তেরোর গেরোর কিছু কথা আগে। হ্যাঁ, এই 13 তারিখ কিংবা 13 এই যে সংখ্যাটা, তাকে ঘিরে কিন্তু অজস্র গল্প আছে। তার মধ্যে অন্যতম যে কারণটি, সেটি হলো অনেকেই মনে করেন এই 13 তারিখটি খুব একটা সুবিধার নয়, বা 13 সংখ্যাটি খুব একটা পয়া নয় আর কি, বরঞ্চ একে অপয়াই বলা যেতে পারে। এই জন্য প্রবাদ আছে আনলাকি 13। তো এই আনলাকি 13 কেন আনলাকি, আর এর পেছনে যে কত গল্প, কত ঘটনা এবং কত বিচিত্রকর সমস্ত জিনিসপত্র আছে, সেগুলো শুনলে একদম তাক লেখে যেতে হয় মশাই। তো রেডিও বাংলানাই .com-এ আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে এরকমই কিছু কথা 13-কে নিয়ে আমি গৌরব আপনার সঙ্গে শেয়ার করব। কাজেই বলছিলাম না, 13-র গেরো। তো এই 13-র গেরোকে নিয়েই আজকে আমাদের আড্ডাটা জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। কাজেই সঙ্গে থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট .com।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: পরবাসে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
2: আপনি কি NRI আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন?

0: www.gharajaparadesi.labdesi.in
1: শুনছেন radio bangladesh.com বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

তো তেরোকে কেন বলা হয় আনলাকি সেটা নিয়ে কিন্তু নানা মুনির নানা মত। তবে সব থেকে যে জনপ্রিয় মতামত সেটি হলো একটি বিবলিক্যাল রেফারেন্স। তো রেডিও বাংলা নেট ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। তেরোকে নিয়ে আমাদের আড্ডাটা জারি আছে, তার কারণ আজকে তেরো তারিখ। তো তেরোকে অনেকেই বলেন ব্যাপারটা হচ্ছে আনলাকি, তার পেছনে অন্যতম একটি কারণ হলো জুডাস। আগে হ্যাঁ, সেই জুডাস যিনি যীশুখ্রিস্টের শিষ্য ছিলেন এবং তিনি যীশুখ্রিস্টকে ধরিয়ে দিয়েছিলেন রোমান সেনাদের হাতে, এবং বলা হয়ে থাকে যে তিনি এই বিশ্বাসঘাতকতাটা করেছিলেন ফর দ্য 13 pieces of silver, অর্থাৎ তেরোটি ওই রৌপ্য খণ্ডের জন্য বা তেরো রূপোর মুদ্রার জন্য। আর তারপর থেকেই তেরোকে বলা হয়ে থাকে আনলাকি 13। তো রেডিও বাংলা নাইট ডট কমে এই আনলাকি 13কে নিয়েই আমাদের আড্ডাটা জারি আছে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ito services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. The expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.itoservices.com.

তোমার ভালো লাগার ড্রয়িং রুমে, তোমার ভালো থাকার মুহূর্ত নিয়ে আমি শৌভিক থাকব সোম থেকে শুক্র শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ গান মুসাফির নিয়ে তোমার ভালোবাসার

ফ্রাইডে দ্য 13th, এই ব্যাপারটা তো শুনেছেন, এবং এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত অপয়া একটি দিন, এই কথাই বলা হয়ে থাকে পৃথিবীর বিভিন্ন প্রান্তে। কিন্তু এর পেছনে একটি কী কারণ বলুন তো? এর পেছনে কিন্তু একটা ঐতিহাসিক কারণ আছে। সেই কারণটা খ্রিস্টীয় চতুর্থ শতকে। বলা হয়ে থাকে যে সেই সময় খ্রিস্টানদের দুটি গোষ্ঠীর মধ্যে মারাত্মক একটি লড়াই হয়, এবং সেই লড়াইতে কয়েক হাজার থেকে আরম্ভ করে কয়েক লাখ মানুষ মারা যান। এবং সেই ঘটনাটি ঘটেছিল কোনো এক শুক্রবার, এবং সেই শুক্রবার এই ডেটটা ছিল 13 তারিখ। কাজেই বুঝতে পারছেন যে এই যে ফ্রাইডে দ্য 13th, তার পেছনে কিন্তু একটা ঐতিহাসিক কারণ আছে। তো রেডিও বাংলানেট .com-এ আজকে ইচ্ছে নানার আড্ডার আসরে আমাদের আড্ডাটা জারি আছে 13 গেরোকে নিয়ে। তো এই আনলাকি 13-কে ঘিরে অনেক গল্প, অনেক ঘটনা আছে, এরকমই আরও কিছু কথা আপনার জন্য ওয়েট করবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট .com।

পৃথিবীর বিভিন্ন প্রান্তে বিভিন্ন মানুষ বিভিন্ন জিনিসকে ভয় পান, এবং সেই ভয়ের নাম দেওয়া হয়েছে ফোবিয়া। অর্থাৎ ফোবিয়া অর্থাৎ ভয়। তো এই 13 সংখ্যাটিকেও কিন্তু অনেকে রীতিমতন ভয় পায়, জানেন কি? তো রেডিও বাংলা নাইট ডট কমে শুনছেন ইচ্ছেদান, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে 13-কে নিয়ে। আপনাকে বলছি 13-র গেরো। তো এই 13-র গেরোর অন্যতম একটি ব্যাপার হলো যে অনেকেই এই সংখ্যাটিকে রীতিমতন আনলাকি বলে মনে করেন, এবং অনেকে আছেন যারা কিনা তারও এক কাঠি ওপরে, তারা এই 13 সংখ্যাটিকে রীতিমতন ভয় পান। তো এই ভয়েরও একটি পোশাকি নাম আছে, সেটা হলো ট্রিস্কাই ডেকাফোবিয়া। আগে হ্যাঁ, ট্রিস্কাই ডেকাফোবিয়া অর্থাৎ 13 কিংবা 13 তারিখ কিংবা ফ্রাইডে দ্য 13th, সব কিছুকে অত্যন্ত বেশি করে ভয় করা। তাহলেই ভাবুন, তো রেডিও বাংলা নাইট ডট কমে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে 13-কে নিয়েই আমাদের আড্ডাটা জারি আছে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলা নেট ডট কম।

13 এই সংখ্যাটির যে কতটা ডিপ ইম্প্যাক্ট আমাদের বিভিন্ন জায়গায় আছে তার একটা সাধারণ নমুনা দিলেই বুঝতে পারা যায় আর কি। পৃথিবীর বিভিন্ন প্রান্তে এরকম বেশ কিছু শহর আছে যেখানে 13th Avenue কিংবা 13th রোডের কিংবা 13th লেনের কোনো রকম অস্তিত্বই নেই, 12-এর পরে ডাইরেক্ট 14th। আবার এরকম বেশ কিছু হোটেল আছে যেখানে কিনা এলিভেটার অর্থাৎ লিফটে 13th কোনো ফ্লোরের অস্তিত্বই নেই, 12, 12A এবং তারপরে 14। ইভেন বিভিন্ন হোটেলে এরকম ঘরও আছে যেখানে কিনা 12-এর পরে 12A তারপরে 14, 13 সেখানে রাখা হয়নি, ফ্লোরও রাখা হয়নি, রুম নাম্বারও রাখা হয়নি। তাহলেই ভাবুন যে 13-র ঠিক কত রকম কত বড় গেঁড়ো আছে। তো রেডিও বাংলা নেট ডটকমে আজকে ইচ্ছে ডানা রাজার আসরে এই 13 তারিখ, এই 13-কে নিয়ে বেশ কিছু কথা আপনার সঙ্গে শেয়ার করলাম। একে অনেকে আনলাকি বলে মনে করেন, তার পিছনে কিছু যুক্তিও তারা দেন, সেরকমও কিছু কথা আপনাকে বললাম। আবার এই 13 যে কত বড় ইম্প্যাক্ট সেই কথাও আপনাকে বললাম। কেমন লাগলো বলুন তো এই 13-কে নিয়ে এত কথা জেনে? জানান আমাকে, আমাকে মেল করুন idea@radiobanglanet.com অ্যাড্রেসে, আইডি অর্থাৎ ইচ্ছে রানার idea@radiobanglanet.com অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি, কিন্তু radiobanglanet.com চলতে থাকবে আপনারই জন্য, আপনারই পাশে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন radiobanglanet.com।

www.bangla.com আমি রুবিনা আছি আপনার সঙ্গে এবং শুরু হয়েছে গান্ডুরিয়ার আড্ডা। প্রত্যেক দিনের মতো আজকেও এক ঘন্টার গান্ডুরিয়ার আড্ডায় থাকবে অনেক কিছু, অনেক কথা, এবং তার সাথে সাথে আজকে স্পেশাল আড্ডায় থাকছে ঘুরতে যাওয়ার একটা ডেস্টিনেশন। কোন ডেস্টিনেশন বলুন তো, এমন কোথায় নিয়ে যাব যেখানে মন